ঘসেটি বেগম, যিনি ছিলেন সিরাজউদ্দৌলার আপন পিসি, কিন্তু তিনি ছিলেন সিরাজের ঘোর বিরোধী। তার কারণ হিসেবে বলা যায় যে ঘসেটি বেগম ভেবেছিলেন যে সিংহাসনে তিনি আসীন হতে না পারলেও তিনি আরও অনেক বেশি গুরুত্ব পাবেন। তার কারণ ঘসেটি বেগম তিনি ছিলেন অত্যন্ত বিদুষী একজন মহিলা, কিন্তু সিরাজ গদিতে বসার পর তিনি তার কাঙ্ক্ষিত গুরুত্ব পাননি। ফলত তিনি চেয়েছিলেন যেভাবেই হোক সিরাজকে গতিচ্যুত করতে। সেই সুযোগও চলে আসে পলাশীর যুদ্ধের পর, সিরাজ গদিচ্যুত হন। কিন্তু ঘসেটি বেগমের ঠিক কি হয়েছিল? না, ঘসেটি বেগম তার কাঙ্ক্ষিত গুরুত্ব তখনও পাননি। ইনফ্যাক্ট তারপরে তাকে নির্বাসিত করা হয় ঢাকায়, এবং এটাও জনমুখে প্রচারিত যে ঢাকায় বাংলাদেশে পদ্মা নদীতে তার বজরা ডুবিয়ে তাকে হত্যা করা হয়। এই ফল হয়েছিল ঘসেটি বেগমের পলাশির পরে, অর্থাৎ পলাশির যুদ্ধের পরে। তো রেডিও বাংলাদেশ ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির যুদ্ধের পরে ঠিক কী ঘটনা ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

নবাবি, যেটা কিনা পলাশি যুদ্ধের পরেও এই বাংলায় প্রতিষ্ঠিত ছিল। আর ব্রিটিশেরা বসিয়েছিলেন সিংহাসনে মীরজাফরকে, কিন্তু তাকে ঠিক নবাবি বলা যায় না, কারণ তার অবস্থা ছিল একটা ছোটোখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলানেট ডট কমে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি পলাশির পরের কথা, অর্থাৎ পলাশি যুদ্ধের পরে ঠিক কি কি ঘটেছিল। তো যে কথা বলছি যে আপনারা প্রত্যেকেই জানেন যে মীরজাফর আসলে ব্রিটিশদের হাতের পুতুল ছিলেন, কিন্তু এই বাংলার রাজকোষের অবস্থা ঠিক কি হয়েছিল জানেন কি? পলাশি যুদ্ধের পরে যুদ্ধের খরচ হিসেবে ব্রিটিশার্সরা 17 মিলিয়ন টাকা নিয়ে যায় সেই সময়, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে। আর তারপরে রাজকোষের যা হাল হয়ে গিয়েছিল সেটা একটি ছোটোখাটো মুদির দোকানের মতো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই পলাশির পরে নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

পলাশির পরে অর্থাৎ পলাশির যুদ্ধের পরে কিন্তু আরও একটি শব্দ বাংলা অভিধানে ঢুকে যায়। সেই শব্দটির নাম হলো মীরজাফর। মীরজাফর হিসেবে চিহ্নিত করা হতে থাকে অকৃতজ্ঞ, বেইমান ইত্যাদি সমস্ত অর্থকে, অর্থাৎ মীরজাফরের অর্থ হয়ে যায় অকৃতজ্ঞ, বেইমান ইত্যাদি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। পলাশির পরে ঠিক কি ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো মীরজাফর তো নবাবি হিসেবে বাংলার সিংহাসনে বসেন, অর্থাৎ নবাব হিসেবে তাকে বাংলার সিংহাসনে বসান ব্রিটিশরা, কিন্তু কিছুদিন পরে তাকে সিংহাসনচ্যুত করে ফেলেন ব্রিটিশরাই, আর তার জায়গায় তার জামাতা অর্থাৎ তার জামাই মীর কাসেমকে বসান সিংহাসনে। কিন্তু সেটা কিন্তু ব্রিটিশদের পক্ষে একটা বড় ভুল হয়ে গিয়েছিল। কেন সেই ভুল, সে কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মীরজাফরকে সরিয়ে মীর কাসেম অর্থাৎ মীরজাফরের জামাইকে নতুন নবাব নিযুক্ত করেন ব্রিটিশার্সরা। কিন্তু সেটা হয়ে গিয়েছিল একটা বড় ভুল ব্রিটিশার্সদের কাছে। তার কারণ, মীর কাসেম ছিলেন অনেক বেশি স্বাধীন চেতা। তিনি মীরজাফরের মতন মুখ বুঝে ব্রিটিশদের যাবতীয় অন্যায় আবদার মেনে নেননি। তিনি ব্রিটিশদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেন এবং ঠিক পলাশির যুদ্ধের আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সিরাজের সঙ্গে ব্রিটিশদের, ঠিক সেরকমই অনুরূপ একটি সিচুয়েশন তৈরি হয় মীর কাসেমের সঙ্গে ব্রিটিশার্সদের। মীর কাসেম অযোধ্যার নবাব এবং আরও কিছু দেশীয় রাজাদের নিয়ে একটি ফ্রন্ট গঠন করেন এবং সেই ফ্রন্টের সঙ্গে পলাশি যুদ্ধের 7 বছর পরে অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধ হয় ব্রিটিশার্সদের, যা বক্সারের যুদ্ধ নামেও খ্যাত। এবং সেই বক্সারের যুদ্ধে আলটিমেটলি পতন হয় সেই ফ্রন্টের এবং মীর কাসেমের। মীর কাসেম যুদ্ধেই নিহত হন এবং মীর জাফরকে আবার ব্রিটিশার্সরা বাংলার নবাবের পদে বসিয়ে দেন এবং শুরু হয় এক অভূতপূর্ব বিশ্ব ইতিহাসের শাসন ব্যবস্থার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথাই আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পলাশির পরে ভারতবর্ষে অফিসিয়ালি ব্রিটিশ শাসন শুরু হয়ে যায়। কিন্তু সেটা যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি পলাশির পরে গোটা পৃথিবী জুড়েই যে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হয় তার একটি ভিত তৈরি হয়ে যায়। তার কারণ পলাশির পরে যে কথা বলছিলাম যে 17 মিলিয়ন টাকা তৎকালীন 1757 খ্রিস্টাব্দের ব্রিটিশার্সরা নিয়ে যান নিজের দেশে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে। এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় ব্রিটিশার্সদের হাই রেটে ট্যাক্স তোলা। ইনফ্যাক্ট পলাশির পরে লুটে নিয়ে যাওয়া টাকা থেকেই কিন্তু ব্রিটিশে অর্থাৎ ইংল্যান্ডে তৈরি হয় শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যা পরবর্তীকালে ব্রিটিশদের সারা পৃথিবীময় ছড়িয়ে পড়তে এবং সাম্রাজ্য তৈরি করতে প্রভূত পরিমাণে সাহায্য করেছিল। ফলে পলাশির একটা যুদ্ধ, ছোট সেই যুদ্ধের ফলশ্রুতিতে একটি গোটা বিশ্বের ইতিহাসই পাল্টে গিয়েছিল। এরকমই তাৎপর্যপূর্ণ পলাশির যুদ্ধ এবং পলাশির যুদ্ধের পরের ঘটনা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশির পরে ঠিক কী ঘটেছিল সে কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পলাশীর যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আরও এক কিংবদন্তির নাম, যাকে আমরা রসিক রাজা হিসেবে চিনি, গোপাল ভাঁড়। এখন ভাবছেন তো যে গোপাল ভাঁড়ের সঙ্গে কি করে পলাশীর যুদ্ধর ব্যাপারটা জড়িত থাকে? তার কারণ হলো, পলাশী যুদ্ধের আগে সিরাজের বিরুদ্ধে যে চক্রান্তের একটি দল তৈরি হয়েছিল, চক্রান্তকারীদের একটি দল, তার মধ্যে অন্যতম ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, অর্থাৎ কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র, যার সভা বিদূষক ছিলেন গোপাল ভাঁড় বা পরামর্শদাতাও ছিলেন গোপাল ভাঁড়। কিন্তু গোপাল ভাঁড় কিন্তু কখনো রাজি হননি এই চক্রান্তকারীদের দলে মহারাজ কৃষ্ণচন্দ্র থাকুক। তিনি তার বিরোধিতাও করেছিলেন, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র শোনেননি। পলাশী যুদ্ধের পরে যখন ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা পায়, সেই সময় গোপাল ভাঁড় কোনোদিন কোনো কিছু না জানিয়ে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান এবং তার খোঁজ আর কোনো দিন মেলেনি, এই কথাই জানা যায় লোকমুখে। এটাও ঘটেছিল পলাশীর পরেই। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে পলাশীর পরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মেঘের মঞ্চে বৃষ্টির গল্প, ভেজা শহর, ভেজা মন আর সুরের আশ্রয়। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডার গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব, হ্যাঁ, কোনো সাধারণ বর্ষার পর্ব নিয়ে নয়। এ যেন জানলার কাছে জমে থাকা কয়েক ফোঁটা পুরনো স্মৃতি। বৃষ্টি নামলে খেয়াল করেছেন সময়ের শব্দ একটু নরম হয়ে আসে? হ্যাঁ, শহরটা কেমন যেন ঝিমিয়ে যায়। ব্যস্ত মানুষও হঠাৎ জানলার দিকে তাকায়, আর তার মন কখনো পুরনো কোনো নাম মনে করার অজুহাত খুঁজে পায়। বৃষ্টির গন্ধের একটা অদ্ভুত নাম আছে, পেট্রিকল। শুকনো মাটিতে বৃষ্টি পড়লে যে মাটির গন্ধ ওঠে, সেটাই এই আশ্চর্য সুবাস। হ্যাঁ, শব্দটি 1964 সালে খুব সম্ভবত গবেষক ইজাবেল বিয়ার ও রিচার্ড থমাস ব্যবহার করেন। আসুন না এই শব্দেই মিশে যাই, আজ মেঘের হাত ধরে সুরে সুরে একটু ভিজে নেওয়া যাক। কারণ বাংলা সংস্কৃতিতে বর্ষা মানে বর্ষাকাল অত্যন্ত আবেগের উদ্দীপনা একটা ঋতু। গরম ও দাবদাহের পর এই ঋতু প্রকৃতিকে সজীব করে তোলে। দেখুন না, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গীতবিতানে প্রকৃতি পর্যায়ের জন্য 112 বর্ষার গান রচনা করেছিলেন। বাংলা পঞ্জিকার তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিনটি বাংলাদেশে বর্ষা উৎসব বা বর্ষা বন্দনা হিসেবে ঘটা করে পালিত হয়। এই উৎসবে নারীরা ঐতিহ্যবাহী নীল শাড়ি পরেন। বর্ষার আগমনী বার্তা ও সৌন্দর্যের প্রতীক হলো সুগন্ধযুক্ত কদম ফুলের মতন। বৃষ্টির দিনে বাঙালির রসনা তৃপ্তিতে খিচুড়ি, ইলিশ ভাজা ও ডিম ভাজার ঝুড়ি মেলা ভার। তাহলে আর দেরি কোথায়, আমরা কি একটু সেই বর্ষার ঘনঘটায় ঢুকে পড়তে পারি না? শুনতে থাকুন আড্ডা জাংশনে। আজ মন হয়তো বা নিরুদ্দেশ, কিন্তু বর্ষাতেই মনোনিবেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের এখনকার লাইফ মানে আজকে জীবনটা বড় দ্রুত, ডেলিভারি তাড়াতাড়ি, রিপ্লাই তাড়াতাড়ি, ভালোবাসা যেন সিন আর টাইপিংয়ের মধ্যেই কোথাও যেন আটকে গেছে। কিন্তু বৃষ্টি বলে একটু ধীরে চলো, জানালার কাঁচ থেকে বেয়ে যাওয়া জল যেন ধীরে ধীরে নামে, তেমনই জীবনের কিছু অনুভূতিও অনুভবও ধীরে নামলেই সুন্দর লাগে। একটা অদ্ভুত ব্যাপার জানেন, বৃষ্টি কখনো শুধু ওয়েদার নয়, একটা মুড চেঞ্জার। ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা কিন্তু বৃষ্টিকে বারবার ইমোশন, রোম্যান্স, লংগিংনেস, হার্টব্রেক সব কিছুর মেটাফর হিসেবে ব্যবহৃত হতে দেখেছি। অনেক সময় বৃষ্টি নিজেই সিনের একটা চরিত্র হয়ে ওঠে। তাই আজ যদি মন একটু থমকে যায়, তাকে থমকাতে দিন, থামতে দিন, হয়তো সে থামার ভেতরেই জীবনের আসল সুর লুকিয়ে আছে। আর এই কথা বলতে বলতেই মনে পড়ে যায় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হাতে তার চলচ্চিত্রে পথের পাঁচালীতে বৃষ্টির দৃশ্য এক দৃষ্টান্ত তৈরি করেছিল, অত্যন্ত ভারী ও প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছিল। কারণ বাংলা সাহিত্যে বর্ষাকে প্রকৃতির রানী বলা হয়, রানী ছাড়া রাজ্য কি কখনো হয়?

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সকাল একই বৃষ্টি, কিন্তু প্রত্যেকের কাছে তার মানে আলাদা। কারণ কারো কাছে বৃষ্টি মানে প্রথম প্রেমের ভেজা দুপুর, কারো কাছে শেষ দেখা হওয়া রাস্তা, কারো কাছে একলা ঘরে চায়ের কাপ আর নিজের সঙ্গে কথা বলা। বৃষ্টি আসলে বড়ই ডেমোক্রেটিক। সে ধনী গরিব শহর গ্রাম একলা প্রেমী কাউকে আলাদা করে দেখে না, সবাইকেই সমান হয়ে ভেজায়। আর বাঙালির কাছে বর্ষা মানে রবীন্দ্রনাথের সুরে আলাদা এক রাজ্য। রবীন্দ্রসঙ্গীতের বর্ষা পর্বে মেঘ বাদল একাকিত্ব প্রেম ও অপেক্ষার অনুভব বার বার ফিরে এসেছে, যার জন্যে আলাদা করে মনসুন কালেকশনসও তৈরি হয়েছে। আর বৃষ্টির উৎসবে চোখের নেশা ক্রমশ গভীর হতে থাকে, দৈনন্দিন রুটিন ধীরে ধীরে বদলে যাচ্ছে, রাস্তায় মানুষের মধ্যে ভালোবাসা ডানা মারছে, কোথাও এক ব্যক্তিগত কোমলতা উপুড় হয়ে পড়ে আছে। ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে আমরা প্রথম শিখেছিলাম যে দেওয়া মানে মেঘ হতে পারে। সেই মেঘ হতে পারে বিকেলের বা রাতের, যখন মেঘ আর জাঁকজমক বৃষ্টি নিয়ে আসে, তখন তারা নিশ্চয়ই তোমাকে মাঠ সমতল আর শহরের কোলাহল পেরিয়ে কোনো ছবিতে ভরা গন্তব্যে নিয়ে যাবে। হ্যাঁ, কবি ইন্দ্রনীল ঘোষের সেই চিরন্তন কথায় বলি, হে ঈশ্বর তুমি তো উপরে আসোনি, তাই বৃষ্টি যেন অনন্তকাল ধরেই পড়েই চলল।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আড্ডা জাংশনে রেডিও বাংলা .com-এ ফিরলাম আপনার সঙ্গে আড্ডা দিতে, আমি শুভায়ন। মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে বৃষ্টির বর্ণনা? একদিনে ঘনীভূত বর্ষা নামিল, হু হু পূবে হাওয়া, খানা ডোবা সব হই হই করিতেছে, পথে ঘাটে এক হাঁটু জল, দিনরাত শোনো বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন। পথের পাঁচালী নিয়ে আলোচনা করতে করতে কখন যেন বিষাদের ছোঁয়া আমাদের মনে লেগে যায়। দুর্গারের পৃথিবী ছেড়ে চলে যাওয়া, অপুর সত্যিকারের একাকিত্বের প্রথম স্বাদ, কি অনায়াসে সত্যজিৎ রায় এই সব কিছু পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। বাংলা সিনেমায় আমরা বৃষ্টিকে নানা মেজাজ ও রূপে দেখেছি। পথের পাঁচালীতে বৃষ্টির গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। বৃষ্টি দুর্গাকে ভিজিয়ে দিয়েছে, মৃত্যুবরণ করিয়েছে, সে যেন দৃশ্যে কীভাবে আকর্ষিত হয়ে ভিজে যাচ্ছে দর্শকের মনের পৃথিবীটা। সেই দৃশ্যের জন্য পণ্ডিত রবিশঙ্করের দেশ রাগটি বেছে নিয়েছিলেন মানিকবাবু, হ্যাঁ সত্যজিৎ রায়। সম্ভবত বাংলা সাহিত্য ও সিনেমার আবেগের মধ্যে এটা অনিবার্যই ছিল যে দুর্গার যৌবনের মৃত্যু এক আকস্মিক বর্ষণের সঙ্গেই ঘটবে। একইভাবে অবিস্মরণীয় হলো ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবির সেই দৃশ্যটি, যেখানে নিতাকে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তার ভাই তার পেছনে দাঁড়িয়ে আছে, সেদিনও মুষলধারায় বৃষ্টি হয়েছিল। এটা কি নিতার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ছিল, নাকি কোনো কিছুর সমাপ্তি? বৃষ্টি এমনই সব সিনেমাটিক প্রশ্ন নিয়ে এসেছিল। এই প্রশ্নগুলো আপনার কাছে ছেড়ে দিলাম, ফিরব কয়েকটা গানের পর।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

শুধু কবিগুরু রবীন্দ্রনাথ নন, প্রায় প্রত্যেকেই বর্ষা আর বৃষ্টি নিয়ে কবিতা লিখেছেন। কবিগুরুর বর্ষার দিনে কবিতায় লিখেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমন ঘনঘর বরিশায়, এমন মেঘস্বরে বাদলও ঝরঝরে, তপনহীন ঘন তমসায়। তবে ছোটবেলায় পড়া একটা কবিতায় আষাঢ় এবং বর্ষাকে আরও বেশি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বর্ষায় কখনো খুঁজেছেন গভীরতা, কখনো রোমান্টিকতা, কোথাও বা বর্ষার প্রকৃতির ছবি কখনো এঁকেছেন, যেমন তার আষাঢ় কবিতায়, নীল দবঘনে আষাঢ় গগনে তিল ছাই আর নাহিবে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝরঝর, আয়ুষের ক্ষেত জলে ভরভর, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখো চাহিবে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। আর তারাও ঘরের বাইরে বেরোবেন না, আটটা জাংশন ছেড়ে যাবেন না। বৃষ্টি একটা অদ্ভুত মনের থেরাপি, যার কোনো প্রেসক্রিপশন লাগে না, অথচ যে কথা মুখে বলা যায় না বৃষ্টি সেটাকেই ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ইউজ করে। যে কান্না লুকিয়ে রাখা যায় না বৃষ্টির দিনে সেটাই ধরা পড়ে না, কারণ তখনও আকাশ কাঁদছে। আর জানেন, এই রেন স্মেল তৈরি হয়ে মাটির ভিতরে থাকা কম্পাউন্ডস, প্ল্যান্ট অয়েলস, জিওস্পিন অ্যান্ড রেইনড্রপসের অ্যারোসোল এফেক্ট সব মিলিয়ে কাজ করে, অর্থাৎ আমাদের নস্টালজিয়া এক কথায় বলতে গেলে। তার পেছনেও রয়েছে এক সুন্দর সায়েন্স। তাই যদি আজ মন একটু ভিজে যায়, ভয় পাবেন না, সব ভেজা মানেই দুর্বলতা নয়, কিছু ভেজা মানে ভিতরটা পরিষ্কার হয়ে ওঠে। শুনতে থাকুন আটা জাংশন, আজই ঝরঝর মুখর বাদল দিনে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরলাম আবার আড্ডা জাংশনে। আমি শুভায়ন। শ্রোতা বন্ধু, একটা প্রশ্ন, সবচেয়ে রোমান্টিক মোমেন্ট কোনটা? ক্যান্ডেল লাইট ডিনার, লং ড্রাইভ, পারফেক্ট প্রপোজাল, নাকি একটা ছাতা, দুজন মানুষ আর বৃষ্টির অজুহাতে একটু কাছাকাছি আসা? সিনেমাতে আমরা বৃষ্টিকে বারবার রোম্যান্স এবং লংগিংনেসের পাওয়ারফুল ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করতে দেখেছি। কখনো ভালোবাসার ছাতা ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, কখনো একটা রেইনকোট হার্টব্রেককে ডায়ালগ ছাড়াই বোঝায়। কিন্তু বাস্তবে ভালোবাসা আরও সিম্পল। কেউ জিজ্ঞেস করছে, ভিজে গেলে ঠান্ডা লাগবে না তো? আর এই ছোট্ট প্রশ্নের মধ্যেই অনেক বড় ভালোবাসা লুকিয়ে থাকছে। ভালোবাসার রূপ রস দিয়ে মোড়ানো বর্ষা বাংলায় আসে ঋতুচক্রের আবর্তে, তার অপেক্ষা যেন যুগ যুগ ধরে চলে আসছে। টিনের চালে বৃষ্টির রিমঝিম রুমঝুম নূপুর পড়ানো শব্দ বাঙালির অন্তরে বহমান। যুগ যুগ ধরে বর্ষা আর বৃষ্টির বিলাসে গা ভাসিয়ে দেওয়া বাঙালি বরণ করে নিয়েছে তার হৃদয় বর্ষাকে। আর লুকিয়ে থাকা ভালোবাসাই যেন চিৎকার করে বলে উঠে।

লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে,

ভারতবর্ষে যে বৃষ্টি নামে তা বিশ্বে অন্য কোথাও হয় না। এদেশে বৃষ্টি বর্ষার সাথে অন্য কোনো দেশের বৃষ্টির তুলনাই হয় না। এদেশে বৃষ্টি হয়েই তা শেষ হয়ে যায় না, বৃষ্টিতে বর্ষা আসে, বৃষ্টিতে বর্ষা আসে। বৃষ্টি ছাড়া বর্ষা যেন অসম্পূর্ণ এক ঋতু, আবার বর্ষা আসলে বৃষ্টি চাই চাই। বর্ষায় কবি কলমে কবিতা হয়, লেখকের গল্প হয়, আবার গায়কের কণ্ঠে গানও হয়। এই হলো আমাদের বর্ষা, হাজার বছরে বাঙালির সাংস্কৃতিক জীবনের সাথে কীভাবে মিশে আছে বর্ষা। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও আরও অনেকেই গুণগান করেছেন। পল্লীকবি জসীমউদ্দীনও তার কবিতায় বর্ষার রূপ বৈচিত্র্য বর্ণনা করেছেন। তার কথায়, আজিকার রোদ ঘুমায় পড়েছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়াবন পথে স্বপন বনিছে ছল ছল জলধারে, কাহার জিহারি কদম্ব শাখে নিঝুম নিরালায় ছোট্ট ছোট্ট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়। কবিতার সম্পূর্ণ অংশেই তিনি টেনে এনেছেন বাংলার পল্লী গায়ে বর্ষার সময় প্রকৃতির বর্ণনা। কদম ফুল বর্ষার সময় এক অবিচ্ছেদ্য অংশ। বর্ষা এলেই মানুষ এক অজানা ভালোবাসাকে সাড়া দেয়। তাই তো ঋতুরাজ বসন্তের চেয়ে অনেকেই বর্ষাকে ভালোবাসার সমার্থক বলে মনে করেন। পাহাড় ঘেঁষে যে নদীর জন্ম হয়, বর্ষায় সেই নদী পায় গতি, তারই স্রোতে মিশে হয় গান ও কবিতা। বর্ষার অনন্ত ধারা বাংলার বুকে হাজার হাজার বছর ধরে চলছে। সে দেশে যবে বাদলো ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাকি হে সেথা, বাজে না সে বাঁশি নদীর তীরে। হ্যাঁ, এ আমার আপনার কথা নয়, এ আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কথা বর্ষার প্রশংসা করে। ভারতবর্ষে বর্ষা ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়, তবে বর্ষায় হওয়া বৃষ্টি তার এক অন্য সময় বৃষ্টির সঙ্গে বেশ পার্থক্য আছে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বর্ষাকাল ছাড়াও সারা বছরই বিভিন্ন সময় বৃষ্টি হয়, তবে প্রচন্ড গ্রীষ্মে খরতামে পড়তে থাকা প্রাণ প্রকৃতিকে বাঁচাতে যখন গায়ে কাদামাটি মেখে বলে আল্লাহ মেঘ দে পানি দে, ঘোর বাদলের দিনে যখনই অজান্তই মন গেয়ে ওঠে পাগলা হাবার বাদল দিনে, তখন কোন সুদূরে মন হারিয়ে যায় নিজেই বোঝা যায় না। বৃষ্টি প্রিয় বাঙালি অথবা বাংলায় সৃষ্টি মুখরতা চিরকালের সম্পর্ক গাথা। বৃষ্টি আমাদের একটা বড় শিক্ষা দেয়, বড় ঝড় শব্দ করে আসে না, সব শক্তি লাউড হয় না, কখনো কখনো নরম হাওয়াটাই সবচেয়ে বেশি বড় সাহস, যাকে বলে জেন্টল ব্রিজ অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য উইন্ড। মেঘ জমে, বৃষ্টি নামে, তারপর আকাশ পরিষ্কার হয়, জীবনও কি তাই? ঠিক তাই নয় কি? ভিতরে জমে থাকা কথাগুলো, আবেগ, অভিমান একদিন না একদিন ঝরে পড়তেই হয়। তাই সেই লেসনটা খুব ইম্পর্টেন্ট, খুব সিম্পল, স্লো ডাউন, ফিল মোর, লিভ ডিপার। কারণ যে মানুষটা বৃষ্টির শব্দ শুনতে পারে সে নিজের ভিতরের নিরবতা অনুভব করতে পারে। সে বিশ্বাস নেই একটা গান মনের মধ্যে গুনগুন করছে, তবে সেই গানটা কিন্তু নয়, তারই একই সুর, সেই সুর, সেই গান।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে। একটা প্রশ্ন কিন্তু মাথায় বারবার করে ফিরে ফিরে আসছে, এই যে যখন আমাদের মনের মধ্যে কালো মেঘ বাসা বাঁধে, তখন আমরাও কি সেভাবে ট্যাকেল করতে পারি? একটা ইমোশনাল অ্যাংজাইটি, একটা স্ট্রেস, একটা এমটিনেস যখন আমরা ফিল করি, ঠিক তখনই তখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর। এই বৃষ্টির কাছে আমাদের অনেক ঋণ, যে আমাদের শিখিয়েছে কখনো ভিজতে হয়, কখনো ধুয়ে যেতে হয়, কখনো থেমে যেতে হয়। বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় সব সম্পর্ক থেকে উত্তর পাওয়া যায় না, সব অপেক্ষা শেষ হয় না, সব ভালোবাসা পূর্ণতা পায় না। তবুও, হ্যাঁ তবুও, একটা গান, একটা সন্ধ্যা, একটা ভিজে বাতাস মানুষকে আবার বাঁচতে শেখায়। ভারতীয় শ্রোতাদের কাছে শুধু সিজনাল প্লেলিস্ট নয়, এগুলো একটা নস্টালজিয়া, একটা লাভ, একটা বিলংগিংনেস এবং রিনিউয়ালের ইমোশনাল আর্কাইভ হয়ে উঠছে। তাই আজ শব্দে নয়, হ্যাঁ সুরে, একটা ভেজা নিঃশ্বাসে থাকলো বৃষ্টির প্রতি, বর্ষার প্রতি কৃতজ্ঞতা।

প্রিয় বন্ধু, ফিরলাম আমি শুভান, আপনারই আড্ডা বিভূষণ বন্ধু, আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমে। হ্যাঁ, বৃষ্টি তো থামবেই, রাস্তাও শুকিয়ে যাবে, ছাতা ভাঁজ হয়ে থাকবে, কিন্তু আজকে এই ভেজা সময়টা হয়তো কোথাও না কোথাও থেকে যাবে। কোনো পুরনো মানুষ মনে পড়লে, কোনো অসমাপ্ত কথা বুকের ভেতরে নাড়া দিয়ে উঠলে, কোনো হারিয়ে যাওয়া দুপুর হঠাৎ জানালায় দাঁড়িয়ে গেলে তাকে তাড়িয়ে দেবেন না, কারণ সব স্মৃতি কষ্ট দিতে আসে না, কিছু স্মৃতি আসে মনটাকে একটু মানুষ করে দিতে। আজকের আড্ডা জাংশন যদি আপনার মনটাকে একটুও ভিজিয়ে থাকে, তাহলে এই বর্ষা সার্থক। মনে রাখবেন, সব সৃষ্টি, সব বৃষ্টি শুধু জল নয়, কিছু বৃষ্টি হয় অপেক্ষা, কিছু বৃষ্টি হয় ভালোবাসা, কিছু বৃষ্টি হয় নিজের কাছে ফিরে আসা। ঠিক যেমন আমি আপনি ফিরে আসি প্রতি সপ্তাহে এই শনিবার দিন আড্ডা জাংশন। তাই অন দ্যাট নোট বিদায় নিচ্ছি আমি শুভায়ন। ভালো থাকবেন, মন ভিজিয়ে রাখবেন, আর সঙ্গে থাকবেন আড্ডা আর গানে গানে রেডিও বাংলা নেট ডট কমে। আড্ডা জাংশন কিন্তু আপনারই অপেক্ষায় থাকছে, আর আমিও থাকবো। বর্ষা থাকুক জানালায়, আর গান থাকুক আমাদের হৃদয়, তাই তো?

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সাগর জলে স্নান করে সজাও লেলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে। কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনকমালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুটখানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল রিনি ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজেরও দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে, এনেছি শুধু বিনা, দেখো তো চে আমারে তুমি চিনিতে পারো কিনা।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হেমন্ত গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পাড়া বেপাড়া অন্য পাড়া এইসবই কিন্তু কলকাতার দৈনন্দিন জীবনের অংশ। পাড়ার মেয়ে, পাড়ার দাদা, পাড়ার মাতাল, পাড়ার নতুন বউ থেকে শুরু করে মিষ্টির দোকান, পুজোর প্যান্ডেল, ক্লাব ঘর, মোড়ের বাড়ি, সব মিলিয়ে কলকাতার নগর জীবনের একটা বৈশিষ্ট্যই হলো পাড়াতুতো জিনযাপন। সেখানে যেমন পাড়ার নেরির সঙ্গে রয়েছে আদর, আবার বেপাড়ার কুকুরের তেমনই কিন্তু জোটে খ্যাকানি। বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। সেই কলকাতার পাড়াকে নিয়েই আজকের প্রবাসী মনে হবে অনেক কথা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল্লা।

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে।

বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির

0: বলো বব, আমার এই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। পটলডাঙার চাটুজ্যেদের রোয়াকের চারমূর্তি, তিন ভুবনের পাড়ের বখাটে ছোড়াদের টুইস্ট বা রবি আর ছেনো মস্তানের হাতাহাতি, পাড়ার ছেলেদের সরব উপস্থিতি আমাদের জনপ্রিয় সংস্কৃতিতে। কিন্তু দিন বদলাচ্ছে, একুশ শতকে যে আর সেই আমাদের সময়ের পাড়া সেটা কিন্তু কলকাতা শহরে নেই। এই বলে কিন্তু অনেকেই হয়তো হাউ হুত্তাস করে বেড়াচ্ছেন, তবে যে কোনো আক্ষেপ বা উদযাপনেই ঢাকা পড়ে যায় নানা রকমের স্বর, নানা রকমের জীবন। সেই ভিন্নতাকে বুঝতে চাইলে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে বহুমাত্রিকতা। আরও কথা গানের ওপারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। বন্ধু, দিল্লি লখনৌ এর তুলনায় কলকাতা যে খোকা শহর, এই কথা আমরা চট করে খেয়াল না রাখলেও ফেলুদা কিন্তু আমাদের মনে করিয়ে দিয়েছে গোরস্থানে ঘোরাঘুরির সময়। আমাদের নাগরিক সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে ইংরেজ কোম্পানি আসার পর, কখনো তাদের সঙ্গে মেলামেশার ফলে, কখনো তাদের সঙ্গে মুখ ফিরিয়ে নেওয়ার ফলে। বাংলার পল্লী জীবনের বদল কিন্তু সেখান থেকেই হয়েছে। জ্ঞানেন্দ্র মোহন দাস বা সুবল মিত্রের অভিধানে পাড়া খুঁজলে দেখা যাবে যে এই ধারণা কিন্তু মূলত গ্রাম বাংলায় ছিল, সেখান থেকে কলকাতা শহরে এসেছে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতেও কিন্তু দেখা যায় যে গ্রামীণ জীবনে জাতিগত পরিচিতির নিরিখে পাড়ার বিন্যাস। গ্রাম বাংলার এই স্থানীয় বর্গ কলকাতার নগরায়ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে 19 শতক থেকে, যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে তার আত্মপ্রকাশ ঘটেছে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা, কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে গ্রাম বাংলার এই যে স্থানিক বর্গ কলকাতার নগরায়ণের সঙ্গে কিন্তু আঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেটা জড়িয়ে যায় মূলত 19 শতক থেকে। যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে এর আত্মপ্রকাশ কিন্তু ঘটে। জাতি বা পেশাগত গোষ্ঠীর সমষ্টি হিসেবে বেশ কিছু পাড়া ছিল আদি কলকাতার, কিন্তু এর পাশাপাশি গড়ে উঠেছিল মিশ্র সংস্কৃতির পাড়া, মূলত আধুনিক মধ্যবিত্ত চাকুরিজীবীদের হাত ধরে। ঔপনিবেশিক আধুনিকতার সূত্র ধরে শুধু জাতি বা পেশা নয়, অন্য নানা বৈশিষ্ট্য নতুন শহরে এক নতুন গোষ্ঠী জীবনের সূচনা কিন্তু করে দেয়, এবং তাতে জড়িয়ে থাকে সূক্ষ্ম প্রতিযোগিতা, পাড়া বেপাড়ার চাপানোতর, আবার এলাকা মেপে নেওয়ার নিত্য নতুন কারসাজি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1883 সালে রাজবল্লভ স্ট্রিটে চালু হয় পাক বাজার রিডিং লাইব্রেরি। গৌরহরি সেন এবং তার বন্ধু কৃষ্ণবিহারী দত্ত থাকতেন কাছেই বিডন স্ট্রিটে, কিন্তু তাদের মনে হলো যে চার পা হেঁটে বই দেখা বা ঘরে নিয়ে আসার বদলে নিজেদের এলাকায় যদি একটা বন্দোবস্ত করা যায়। চেয়ে চিনতে টাকা ধার নিয়ে আর কিছু লোক জুটিয়ে আমরা দেখি যে 1889 সালে বিডন স্ট্রিটে তারা খুলে ফেললেন চৈতন্য লাইব্রেরি। এইসব লাইব্রেরি এবং আখড়া, ব্যায়াম সমিতি বা খানিক পরে ছোট ছোট ক্লাব, এগুলো ধরে কিন্তু পাড়া

জেলাগুলির নিজস্ব একটা পরিচিতি গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল ১৯ বা ২০ শতকে।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন রকমের লাইব্রেরি, আখড়া, ব্যায়াম সমিতি, পরবর্তীকালে ছোট ছোট ক্লাব, মানে এই সব মিলিয়ে এই কলকাতার পাড়াগুলির নিজস্ব একটা পরিচিতি কিন্তু গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল 19 এবং 20 শতকে। কিন্তু এই নাগরিক জীবনের অংশ সকলে কিন্তু একই রকমভাবে হয়ে উঠতে পারেননি কখনোই। পাড়ার অন্তর্বাহির ছিল, মধ্যবিত্ত মহিলাদের নজর দিয়ে দেখলে পাড়ার জীবন কিন্তু অনেকাংশেই সীমায়িত ছিল। বাড়ির ছাদ, বারান্দা, জানলা দিয়ে কিন্তু তাদের পাড়ার জগৎটা তৈরি হতো, তারা কিন্তু রাস্তা বা রোয়াকে বসতে পারত না। যেমন আশাপূর্ণা দেবীর লেখা থেকে জানা যায় চৈতন্য লাইব্রেরি থেকে তার বই পড়ার কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ব্রাহ্মণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমেরে ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে। গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাত কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাতপতিরেক।
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার পাড়া নিয়ে কথা হচ্ছিল, তো 20 শতকের 19 শতকের পাড়ার কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা কিন্তু এটাও দেখি যে ভদ্রলোক পাড়ায় তেমনই কিন্তু নিচু জাতের আনাগোনা সন্দেহের চোখে দেখা হতো সেই সময়। রাস্তা, পুকুর, মাঠ বা রেললাইনের মতো নির্দিষ্ট চিহ্নের পাশাপাশি অনেক সময় কিন্তু পাড়ার সীমানা নির্ধারিত হতো পাকা বাড়ি আর বস্তির ভেদ রেখায়। আর এইসবের আভাস বা আলোচনা বা বুঝতে আমরা পারি মোটামুটি যদি আমরা 3-এর দশকে বাগবাজারের গৌরব নিয়ে কিরণচন্দ্র দত্তের লেখা পড়ি।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ আশি বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আশি বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই দশটার পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনি মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যাই জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে, রক্ত রাগের হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে, ভ্রমর গঞ্জনে নব পল্লব মর্মরে, গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পাড়ার জীবন নিয়ে নস্টালজিয়া আক্রান্ত বাঙালি মনে রাখে না যে যে কোনো পরিবারের মতোই কিন্তু এখানেও কিন্তু চাপা বেদনা আছে, ক্ষোভ আছে, রাগ আছে। পাড়ায় পরিচিতি যেমন আরাম দেয়, আনন্দ দেয়, স্থিরতা দেয়, তেমনই কিন্তু দলে যোগ দিতে না পারার লাঞ্ছনাও দেয়। কার চোখ দিয়ে দেখছি বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা যে কোনো শহরের কোলাজ তৈরি করতে পারি। সেখানে যেমন উচ্ছ্বাস থাকে, ভালোবাসা থাকে, তেমনই থাকে পদে পদে ঠোক্কর, ক্ষমতার চোখ রাঙানি এবং অপরিচিতির গ্লানি।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারত মহাসাগরে ঘেরা ছোট্ট একটা সুন্দর দ্বীপ রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। এতটাই সুন্দর এই দেশটা যে একে দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশন বলা হয়। আজকাল রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে সংবাদের শিরোনামে রয়েছে এই দেশ। দেশের অভ্যন্তরে কয়েক মাস আগেও ছিল অশান্তির পরিবেশ, তবে এসবের মধ্যেও দেশের প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। অ্যামেজিং সি বিচেস, অসাধারণ সব পাহাড়, হিস্টোরিক্যাল মনুমেন্টস, দুর্দান্ত সব পাহাড়ি স্টেশন এবং অঢেল বন্যপ্রাণী নিয়েই মহাসাগরের মাঝে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর ভারতীয় পর্যটকদের কাছে এই বিদেশটা বেশ পকেট ফ্রেন্ডলি। জানেন, শ্রীলঙ্কার কিছু গ্রাম আছে যেখানে হঠাৎ করে গেলে মনে হতে পারে যে বাংলার কোনো গ্রামে এসে পড়েছেন। শ্রীলঙ্কার চারিদিকে ভারত মহাসাগর, দেশ জুড়ে রয়েছে বহু পর্বত, প্রায় 2000 বছরের প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। আজ আমাদের এই এপিসোডে আমরা জেনে নেব কিভাবে যাব শ্রীলঙ্কা, কতদিন থাকতে হবে সেখানে, বছরের কোন সময় যাওয়া উচিত এবং এই রকম আরও অনেক ইনফরমেশন জানব শ্রীলঙ্কার সেই সব ঐতিহ্যবাহী জায়গাগুলো সম্পর্কেও। কি কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি, আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমাদের মনে হাজার প্রশ্ন উকি দেয়, প্রিয়জনদেরকে নিয়ে

নিয়ে একটা নিশ্চিন্ত ভ্রমণটাই আমাদের সবার কাম্য। আজ আমরা এসেছি শ্রীলঙ্কায়। এক ঘন্টার এই রেডিও শোতে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, এই দেশটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই দেশের পরিচয় করিয়ে দেবার জন্যই আজ আমার এই সফর। শুনব সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে খুব পছন্দের গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

নীলাভ ডিজিটাল, বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, ঠাহর করে শোনো যান্ত্রিকতাটা।

শ্রীলঙ্কায় দেখার মতন অনেক জায়গা আছে। আমাদের আজকের এই এপিসোডে আমি চেষ্টা করছি মূল জায়গাগুলো সম্পর্কে যতটা সম্ভব আপনাদের জানিয়ে দেওয়া। শ্রীলঙ্কা যাবার প্ল্যান করলে এই এপিসোডটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে। শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো। মূলত সমস্ত শ্রীলঙ্কা ট্যুর শুরু এবং শেষ এই শহর থেকেই হয়। দেশটা খুব একটা বড় নয়, তাই কলম্বো থেকে গাড়ি, বাস বা ট্রেনের মাধ্যমে বাকি সমস্ত জায়গায় পৌঁছানো যায়। আর এদেশে সব কটা দর্শনীয় জায়গাতেই প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, রয়েছে কম খরচের হোমস্টেও। এখানকার কারেন্সি হলো শ্রীলঙ্কান রুপি, আর ওয়ান শ্রীলঙ্কান রুপি মানে হলো আমাদের ভারতীয় মুদ্রায় 27 পয়সা। এখানকার হোটেলগুলোর মান যথেষ্ট ভালো, সব রকম দামের হোটেল পেয়ে যাবেন এই দেশে। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টাই শ্রীলঙ্কাতে আসার সব থেকে ভালো সময়। সুন্দর ওয়েদার আর ট্রাভেল এজেন্সিগুলো দারুণ সব অফার দিতে থাকে এই সময়। আবার জঙ্গলে সাফারিতে গিয়ে বন্য জন্তুদের দেখার সম্ভাবনাও অনেক বেড়ে যায় এই সময়টাতেই। এই শ্রীলঙ্কার একটি অপূর্ব সুন্দর গুহা মন্দির হল সিগিরিয়া। বাংলায় এই শব্দের মানে হল সিংহগিরি। প্রায় 600 ফিট উঁচু একটি পাথর কেটে এই দুর্ভেদ্য দুর্গটি নির্মাণ করেছিলেন ভারতীয় রাজা কাশ্যপ। প্রাসাদটি দেখতে অনেকটা মৌচাকের মতন। সিগিরিয়ার আরেক নাম লায়ন রক। কেন এই নাম? আসলে সিগিরিয়া দুর্গের পাথরের প্রবেশপথটি একটি বিশাল সিংহমূর্তির মতো, যে সিংহমূর্তির অনেকখানি এখনও টিকে আছে। প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রিস্টপূর্ব 500 শতাব্দী থেকেই সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কাশ্যপ কোনো এক যুদ্ধে পরাজিত হয়ে 495 খ্রিস্টাব্দ নাগাদ এই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন। পরবর্তীতে অবশ্য এটি বৌদ্ধদের মঠে পরিণত হয়। বর্তমানে এই সিগিরিয়া শ্রীলঙ্কার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সেই 1982 সালেই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় বহাল তৈয়াতে জায়গা করে নিয়েছে এই শহরটা। শ্রীলঙ্কার মাতালে জেলার ডাম্বুলার কাছে অবস্থিত সিগিরিয়া দুর্গ কমপ্লেক্সে রয়েছে একটি প্রাসাদের ধ্বংসাবশেষ। এর চারপাশে রয়েছে দুর্গ, বিস্তীর্ণ বাগান, পুকুর, খাল, গলি এবং ঝর্ণা। সিগিরিয়া দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হল বাগানে যাওয়ার জন্য এর সিংহের সিঁড়িটা। চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরছি শ্রীলঙ্কায়। সিগিরিয়ার পর আমি শোনাবো ক্যান্ডির কথা। সবুজ অরণ্য এবং চা বাগানে বেষ্টিত ক্যান্ডি দ্বীপ শ্রীলঙ্কার একেবারে মধ্যাঞ্চলে অবস্থিত। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহর চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত। রাজধানী কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এই ক্যান্ডি। পাশাপাশি এই শহর শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। অতীতে এই শহর ছিল শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী। একসময় ব্রিটিশ, ডাচ এবং পর্তুগিজ উপনিবেশ ছিল এই শহরে। এই সুন্দর শহরটি শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির একটি। এখানকার টেম্পল অব দ্য টুথ বা শ্রী দালাদা মালিগায়া মন্দিরে ভগবান বুদ্ধের দাঁতের অবশেষ রয়েছে। এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। যুগের পর যুগ ধরে বিশ্বাস, যার কাছে এই দাঁতের অবশেষ থাকবে দেশের ক্ষমতাও থাকবে তার হাতের মুঠোয়। প্রধানত দাঁতের মন্দিরের কারণেই 1988 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে ক্যান্ডি। এই মন্দির ছাড়াও এখানকার জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে ক্যান্ডি লেক, ক্যান্ডির রয়্যাল প্যালেস, উদয়াত্তকেলে অভয়ারণ্য, সেলেন টি মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন এবং বহিরাভোকান্দা মন্দির। হ্যাঁ, শোনাবো আরও সব দুর্দান্ত জায়গার কথা আর ঘুরে দেখাবো বাকি দেশটাকেও। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, ও কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, কান্না গাম চাইছে দাম একটু খোলা হাওয়া, মধ্য ঘর বা আপন পর

কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, কান্না ঘাম চাইছে দাম একটু খোলা হাওয়া, বদ্ধ ঘর বা আপন ঘর

ক্যান্ডির পর শ্রীলঙ্কার আরেকটা জনপ্রিয় স্থান হল অনুরাধাপুর। অনুরাধাপুর রাজ্যটি ছিল প্রাচীন শ্রীলঙ্কা এবং সিংহলি জাতির প্রথম প্রতিষ্ঠিত রাজ্য। রাজ্যের রাজধানী শহরের নামও ছিল অনুরাধাপুর। খ্রিস্টপূর্ব 437 খ্রিস্টাব্দে রাজা পাণ্ডুক ভায়া এই রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজার সময় রাজ্যে বৌদ্ধ ধর্মের গুরুত্ব ছিল অপরিসীম। রাজ্যের সংস্কৃতি, আইন এবং শাসনের উপর এই ধর্মের প্রভাব ছিল যথেষ্ট। খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 1100 শতাব্দী পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী ছিল এই শহর অনুরাধাপুর। বলা বাহুল্য, এটি সে দেশের প্রাচীনতম রাজধানী। শুধু প্রাচীনতমই নয়, এটি শ্রীলঙ্কার প্রাচীন শহরগুলির মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি। শহরের প্রাচীন প্রাসাদ, মঠ এবং স্মৃতিস্তম্ভগুলির ধ্বংসাবশেষ পর্যটকদের আকর্ষণ করে আজও। বিহারে ওই যে মহাবোধি বৃক্ষের নিচে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন, সেখানকার একটা চারা এখানেই রোপণ করেছিলেন সম্রাট অশোকের কন্যা সঙ্গমিত্রা। 1982 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে এই শহর জায়গা করে নেয়। শহরের আকর্ষণীয় স্থানগুলি হল রুয়ানাওয়েলেসিয়া, থুপারামায়া, জেত ভানারামা, অভয়গিরি দগাবা, মিরিসভেটি স্তূপ, লঙ্কারমা, রত্নপ্রসাদ এবং সমাধি মূর্তি। শুধু এই শহরটাতেই এত দেখার জায়গা রয়েছে যে অনেকেই তাদের আইটিনারিতে 2 দিন রাখেন এই অনুরাধাপুরের জন্য। আমার এই শ্রীলঙ্কা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত গল একটি প্রধান বন্দর শহর এবং দক্ষিণ প্রদেশের প্রশাসনিক রাজধানী। শহরের আরেক নাম গিমহাতিতা। অষ্টাদশ শতকে এই শহর ছিল ডাচ শাসনের অধীনে। 1988 সালে গল দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে জায়গা পেয়ে নেয়। ঐতিহ্যবাহী এই দুর্গ গড়ে উঠেছে প্রায় 90 হেক্টর অঞ্চল জুড়ে। প্রাচীন এই দুর্গ ইউরোপীয় স্থাপত্য এবং দক্ষিণ এশীয় শিল্পকলার একটি চমৎকার মিশ্রণ। আপনি পর্তুগাল গেছেন কখনো? যদি যান তাহলে বুঝতে পারবেন পর্তুগালের উপকূলীয় অঞ্চলের সাথে এই শহরের ভীষণ একটা মিল। বাইবেলে রাজা সলোমন এই গল শহর থেকেই মশলা এবং রত্ন সংগ্রহ করতেন। সেই কতদিন আগে সপ্তদশ শতকে পর্তুগিজরা শ্রীলঙ্কার এই শহরেই প্রথম নোঙর ফেলে, আর ধীরে ধীরে এই শহর হয়ে ওঠে ভারত মহাসাগরের অন্যতম সুরক্ষিত এক অর্থনৈতিক কেন্দ্রস্থল। এখানকার দর্শনীয় স্থানগুলি হল ডাচ রিফর্ম চার্চ, ওল্ড ডাচ গভর্নমেন্ট হাউস, ওল্ড গেটের কাছে থাকা গ্রেট ওয়্যারহাউস, ওল্ড ডাচ হসপিটাল, মীরা মসজিদ, বৌদ্ধ মন্দির, ক্লক টাওয়ার এবং গল লাইট হাউস। এছাড়াও প্রায় তিনটে বিশ্বখ্যাত সি বিচ রয়েছে এই গলেই, যেখানে রয়েছে রকমারি ওয়াটার স্পোর্টসের আয়োজন। আমার এই শ্রীলঙ্কার সফরটা পুরোটাই সম্ভব করেছে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। আমাদের প্রতিবেশী অসাধারণ সুন্দর এই দেশটাকে দেখতে হলে দেরি না করে বুক করে ফেলুন, আর তার জন্য একটা কল বা হোয়াটসঅ্যাপ করুন +91 833 505 2001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রাচীন শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রাজ্য পোলন্নারুয়া। দ্বিতীয় শতাব্দীতে অনুরাধাপুর যখন ধ্বংস হয়, এই পোলন্নারুয়াকে রাজধানী হিসেবে ঘোষণা করেন রাজা প্রথম বিজয়বাহু। বর্তমানে এই প্রাচীন শহর দেশের অন্যতম সেরা পরিকল্পিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে একটি। অনুরাধাপুর এবং সিগিরিয়ার পাশাপাশি এই শহরও শ্রীলঙ্কার বিখ্যাত সাংস্কৃতিক পীঠস্থান। এই তিন স্থানকে একত্রে শ্রীলঙ্কার সাংস্কৃতিক ত্রিভুজ বলা হয়। 1982 সালে প্রাচীন শহর পোলন্নারুয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা দেয় ইউনেস্কো। শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি হল এই শহর। উত্তর থেকে দক্ষিণ পোলন্নারুয়ার ধ্বংসাবশেষ বিস্তৃত প্রায় 4 কিলোমিটার। অতীতে পোলন্নারুয়া ছিল মূলত তিনটি বিশাল আকৃতির পাঁচিল দিয়ে ঘেরা। তার মাঝে ছিল সাজানো পার্ক এবং বাগান। এখানকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলি হল এখানকার প্যালেস বা রাজপ্রাসাদ, মেনিক বিহার, রনকোট বিহার, আলাহানা পিরিভেন এবং জেটাভন মঠ। এছাড়াও রয়েছে গালবিহারের বিখ্যাত বুদ্ধ মূর্তি এবং লঙ্কা তিলক। আর এখানকার সমুদ্র আর একটা অসাধারণ সুন্দর লেক এই শহরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করেছে। আপনারা শ্রীলঙ্কা যাবার প্ল্যান করতে শুরু করে দিয়েছেন কি? তাহলে শুনতেই হবে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ঐতিহাসিক জায়গা যেরকম শ্রীলঙ্কার সম্পদ, সেরকমই এই দেশে রয়েছে প্রচুর প্রাণী বৈচিত্র্য। এশিয়ার এখানেই, মানে এই শ্রীলঙ্কাতেই সব থেকে সুন্দরভাবে নীলতিমি দেখা যায়। শ্রীলঙ্কার একেবারে দক্ষিণে মাতারা প্রভিন্সে রয়েছে দোন্দ্রা পয়েন্ট, সেখানেই আছে একটা অপূর্ব সুন্দর লাইট হাউস, আর সেখান থেকেই তিমি মাছ দেখার জন্য বোট পাওয়া যায়। এখানে ব্লু ওয়েল বা নীলতিমি এবং স্পাম ওয়েল দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় 95%, আর সেই কারণেই বিবিসির বিখ্যাত ডকুমেন্ট্রি ওশন জায়েন্টস শ্রীলঙ্কার এই অঞ্চলেই শ্যুট করা হয়েছিল, এবং সেই তথ্যচিত্রে একদিনে 30টি নীলতিমি দেখা পেয়েছিলেন ওনারা। এই বিশাল সামুদ্রিক প্রাণীগুলোকে আপনার বোটের পাশ দিয়ে চলে যাওয়ার যে রোমাঞ্চ, সেটা আপনি সারা জীবন সঞ্চয় করে রাখতে পারবেন। হ্যাঁ, বলবো আর দেখবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই দুর্দান্ত দেশটা। ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নতুন বিয়ের পর হানিমুনের জন্য এই শ্রীলঙ্কা হলো একটি স্বর্গ। জীবনের একটি নতুন পর্ব শুরু করার সময় মনে রাখার মতন মধুচন্দ্রিমার জন্য একটি নিখুঁত গন্তব্য আমরা সবাই খুঁজি, তাই হানিমুন কাটাতে শ্রীলঙ্কা ভ্রমণটাকেই বেস্ট অপশন হিসেবে অনেকেই বেছে নেন। আসলে এই শ্রীলঙ্কা আপনাকে একই সাথে অ্যাডভেঞ্চার, সংস্কৃতি এবং প্রকৃতির অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। শ্রীলঙ্কার মিরিসাতে আপনার বিশেষ মানুষটার কাঁধে মাথা রেখে ডলফিন এবং তিমি মাছ দেখা সারা জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে যাবে আপনার জীবনে। ঘন গভীর জঙ্গলের ভিতর শুধু আপনি আর আপনার প্রিয় মানুষটা, আর সাথে রয়েছে নির্জন জঙ্গলের মধ্যে বন্য প্রাণী অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। হ্যাঁ, ইয়ালা জাতীয় উদ্যান আপনাকে ডাকছে হাতছানি দিয়ে, আর সেই ডাক এড়ানোর সাধ্যিকার। আবার কোনো অ্যাডভেঞ্চার নয়, মানে আপনি যদি টেনশনহীন কয়েকটা রোম্যান্টিক দিন কাটাতে চান তাহলে আপনাকে যেতে হবে শ্রীলঙ্কার ইংল্যান্ডে। আগে হ্যাঁ, নুয়ারা এলিয়াকে মিনি ইংল্যান্ড বলা হয়। আসলে এই ব্রিটিশ কলোনি একদম ইংল্যান্ডের আদলেই বানানো হয়েছিল সেই কতদিন আগে। এছাড়াও রয়েছে বেন্টোটা, তঙ্গালে, ত্রিঙ্কমালি এবং এলার মতন নাম করা সব হানিমুন ডেস্টিনেশন। আবার ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর শুনবো শ্রীলঙ্কার আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শ্রীলঙ্কায় আসলে আপনার আইটিনারিতে একটা জিনিস কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন, সেটা হলো এখানকার ট্রেনে চড়া। প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটে উঠে বসুন এখানকার ট্রেনে। দ্বিতীয় শ্রেণীতে ভিড় অনেক বেশি হয়, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, এমনকি ব্যাগ রাখারও জায়গা পাওয়া যায় না। আমরা যে ট্রেনটিতে চড়েছিলাম সেটি মেড ইন চায়না। আসলে এই কিছু বছর ধরে এই দেশটার অর্থনীতিকে কন্ট্রোল করে আসছে চীন, তাই যানবাহন থেকে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে চীনের প্রভাব সহজেই দেখতে পাওয়া যায়। ছোট্ট একটা ট্রেন, পরিষ্কার এবং নতুন, একদম ভ্রমণ পিপাসুদের জন্যই যেন বানানো। সেই কতদিন আগে শ্রীলঙ্কার রেল লাইন বানিয়েছিল ব্রিটিশরা। এই ব্রিটিশরা বোধহয় সব জায়গাতে গিয়ে চা বাগান করে আর ওই ট্রেন লাইন বানায়, এটা আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি, ইভেন মরিশাসেও দেখেছি। এর উদ্দেশ্য আর কিচ্ছু না, ট্রেনে করে চা পাতাগুলিকে কলম্বো জাহাজ বন্দরে আনা আর তারপর সেখান থেকে ইউরোপ এবং আমেরিকাতে পাঠিয়ে জমিয়ে ব্যবসা করা। ডিলমা, লিপটন, এ ধরনের বিখ্যাত সব নাম আমরা বাঙালিরা সেই ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি। এগুলি সব শ্রীলঙ্কার চা, আর এই চায়ের স্বাদ অন্য রকম। আমাদের দার্জিলিং বা আসামের চায়ের সাথে অনেক পার্থক্য। শ্রীলঙ্কা গিয়ে একটা জিনিস না কিনে কিন্তু ফিরবেন না, সেটা হলো এখানকার কাঠের তৈরি মুখোশ। খুব উজ্জ্বল রং দিয়ে তৈরি এমন একটা মুখোশ আমি কিনেছিলাম, যে দেখে সেই বলে এ জিনিস একেবারে ইউনিক। কলম্বোর লাকসালা ওয়ার্কশপে, যেটি শ্রীলঙ্কা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত, সেখানে গিয়ে আপনি এই মুখোশ কিনতে পারেন। আর না হলে যে কোনো সমুদ্র উপকূলবর্তী শহরে গিয়ে আপনি পেয়ে যাবেন এই মুখোশগুলো। ভারতীয় মুদ্রায় 500 টাকার কাছাকাছি এর দাম হয়। যত বড় সাইজের মুখোশ নেবেন তত বেশি দাম। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ার আরেকটা নাম হলো প্রথম আলো। স্থানীয় মানুষদের খুব প্রিয় একটি জায়গা এই নুয়ারা এলিয়া। বলা হয় এখানকার হাগগালা উদ্যানটি আসলে রামায়ণের অশোক বন। প্রায় 1300 টাকা ভারতীয় মুদ্রা দিয়ে আমরা এই বাগানে ঢুকেছিলাম। সত্যি যদি এই জায়গাটা অশোক বন হয়ে থাকে তাহলে খুব একটা আশ্চর্য হব না। পাশে একটি সীতামাতার মন্দিরও রয়েছে, খুব পুরানো কিছু কালো পাথরের ঠাকুরের মূর্তি রাখা আছে সেখানে। স্থানীয় মানুষদের কাছে নুয়ারা এলিয়া একটি ছোট্ট ইউরোপিয়ান শহরের শ্রীলঙ্কান প্রতিমূর্তি। আসলে এখানে ব্রিটিশরা চা চাষ শুরু করার পর কলম্বোর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে নুয়ারা এলিয়ায় পাহাড়ের উপরে একটি ছোট্ট শহর তৈরি করা হয়েছিল। গলফ কোর্স, চা বাগান, ডেয়ারি ফার্ম, এই নিয়ে এখনও রয়েছে সেই নুয়ারা এলিয়া। আমরা দুদিন কাটিয়েছিলাম এখানে, তবে এখান থেকে সরাসরি উভা প্রভিন্সের এলা নামের আরেকটা শহরে চলে যাওয়া যায়। একটি সুন্দর রোদ ঝলমলে দিনে এই এলার আদাম পাহাড় থেকে প্রায় 70 কিলোমিটার দূরের কলম্বো কিন্তু আরামসে দেখা যায়। এলা জায়গাটা অসাধারণ লেগেছিল আমার, অসম্ভব সুন্দর জায়গাটা। এলাতে আমরা যে হোটেলে ছিলাম তার নাম দ্য মাউন্টেন ভিউ। মোটামুটি 20 কেজি ব্যাগ টেনে টেনে আমাদের হোটেল অবধি হেঁটে চড়তে হয়েছিল, যেটা এক ধরনের হাইক বলা যেতে পারে। চা বাগানের মধ্য দিয়ে 2 কিলোমিটার হাঁটা, অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। এলার নাইট লাইফও কিন্তু বেশ ভালো। এখান থেকে রাত্রিবেলাতে আপনারা অ্যাস্ট্রো ফটোগ্রাফিও করতে পারেন। আকাশ একদম পরিষ্কার থাকে আর ভীষণ মনোরম আবহাওয়া। একটা হালকা চাদর গায়ে দিয়ে রাখতে হয় এই এলাতে। আর এখানে এসে স্টিকনোবিল নামের একটি দোকানে গিয়ে ফ্রিজ ম্যাগনেট কিনতে একদম ভুলবেন না। কি যাবেন নাকি শ্রীলঙ্কা? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন 8335052001 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য রয়েছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি, নও ছবি নও তুমি ছবি।
2: শুনছেন radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানে.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সাগর জলে স্নান করে সাজাও লেল চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালী ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুকবান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকিত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, সুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু যুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনক মালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুট খানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল রিনিঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরাল দিন কখন নাহি জানি, সন্ধ্যা বেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বখিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে এনেছি শুধু বিনা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কিনা।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হেমন্ত গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পাড়া বেপাড়া অন্য পাড়া এইসবই কিন্তু কলকাতার দৈনন্দিন জীবনের অংশ। পাড়ার মেয়ে, পাড়ার দাদা, পাড়ার মাতাল, পাড়ার নতুন বউ থেকে শুরু করে মিষ্টির দোকান, পুজোর প্যান্ডেল, ক্লাব ঘর, মোড়ের বাড়ি, সব মিলিয়ে কলকাতার নগর জীবনের একটা বৈশিষ্ট্যই হলো পাড়াতুত দিনযাপন। সেখানে যেমন পাড়ার নেরির সঙ্গে রয়েছে আদর, আবার বেপাড়ার কুকুরের তেমনই কিন্তু জোটে খ্যাকানি। বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। সেই কলকাতার পাড়াকে নিয়েই আজকের প্রবাসী মনে হবে অনেক কথা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: খবর বল আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। পটলডাঙ্গার চাটুজ্যেদের রোয়াকের চার মূর্তি, তিন ভুবনের পাড়ের বখাটে ছোড়াদের টুইস্ট, বা রবি আর ছেনো মস্তানের হাতাহাতি, পাড়ার ছেলেদের সরব উপস্থিতি আমাদের জনপ্রিয় সংস্কৃতিতে। কিন্তু দিন বদলাচ্ছে, একুশ শতকে যে আর সেই আমাদের সময়ের পাড়া সেটা কিন্তু কলকাতা শহরে নেই। এই বলে কিন্তু অনেকেই হয়তো হাও হুত্তাস করে বেড়াচ্ছেন, তবে যে কোনো আক্ষেপ বা উদযাপনেই ঢাকা পড়ে যায় নানা রকমের স্বর, নানা রকমের জীবন। সেই ভিন্নতাকে বুঝতে চাইলে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে বহুমাত্রিকতা। আরও কথা গানের ওপারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। বন্ধু, দিল্লি লখনৌ এর তুলনায় কলকাতা যে খোকা শহর, এই কথা আমরা চট করে খেয়াল না রাখলেও ফেলুদা কিন্তু আমাদের মনে করিয়ে দিয়েছে গোরস্থানে ঘোরাঘুরির সময়। আমাদের নাগরিক সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে ইংরেজ কোম্পানি আসার পর, কখনো তাদের সঙ্গে মেলামেশার ফলে, কখনো তাদের সঙ্গে মুখ ফিরিয়ে নেওয়ার ফলে। বাংলার পল্লী জীবনের বদল কিন্তু সেখান থেকেই হয়েছে। জ্ঞানেন্দ্রমোহন দাস বা সুবল মিত্রের অভিধানে পাড়া খুঁজলে দেখা যাবে যে এই ধারণা কিন্তু মূলত গ্রাম বাংলায় ছিল, সেখান থেকে কলকাতা শহরে এসেছে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতেও কিন্তু দেখা যায় যে গ্রামীণ জীবনে জাতিগত পরিচিতির নিরিখে পাড়ার বিন্যাস। গ্রাম বাংলার এই স্থানীয় বর্গ কলকাতার নগরায়ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে 19 শতক থেকে, যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে তার আত্মপ্রকাশ ঘটেছে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টকশো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ স্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লি থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা, কেঁপে উঠল টকশোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে গ্রাম বাংলার এই যে স্থানিক বর্গ কলকাতার নগরায়নের সঙ্গে কিন্তু আঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেটা জড়িয়ে যায় মূলত 19 শতক থেকে, যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে এর আত্মপ্রকাশ কিন্তু ঘটে। জাতি বা পেশাগত গোষ্ঠী সমষ্টি হিসেবে বেশ কিছু পাড়া ছিল আদি কলকাতার, কিন্তু এর পাশাপাশি গড়ে উঠেছিল মিশ্র সংস্কৃতির পাড়া, মূলত আধুনিক মধ্যবিত্ত চাকুরিজীবীদের হাত ধরে। ঔপনিবেশিক আধুনিকতার সূত্র ধরে শুধু জাতি বা পেশা নয়, অন্য নানা বৈশিষ্ট্য নতুন শহরে এক নতুন গোষ্ঠী জীবনের সূচনা কিন্তু করে দেয়, এবং তাতে জড়িয়ে থাকে সূক্ষ্ম প্রতিযোগিতা, পাড়া বেপাড়ার চাপানোতর, আবার এলাকা মেপে নেওয়ার নিত্য নতুন কারসাজি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বন্ধু শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1883 সালে রাজবল্লভ স্ট্রিটে চালু হয় পাক বাজার রিডিং লাইব্রেরি। গৌরহরি সেন এবং তার বন্ধু কৃষ্ণবিহারি দত্ত থাকতেন কাছেই বিডন স্ট্রিটে, কিন্তু তাদের মনে হলো যে চারপার হেঁটে বই দেখা বা ঘরে নিয়ে আসার বদলে নিজেদের এলাকায় যদি একটা বন্দোবস্ত করা যায়। চেয়েচিন্তে টাকা ধার নিয়ে আর কিছু লোক জুটিয়ে আমরা দেখি যে 1889 সালে বিডন স্ট্রিটে তারা খুলে ফেললেন চৈতন্য লাইব্রেরি। এইসব লাইব্রেরি এবং আখড়া, ব্যায়াম সমিতি বা খানিক পরে ছোট ছোট ক্লাব, এগুলো ধরে কিন্তু পাড়াগুলির নিজস্ব একটা পরিচিতি গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল 19 বা 20 শতকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মন্দ প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন রকমের লাইব্রেরি, আখড়া, ব্যায়াম সমিতি, পরবর্তীকালে ছোট ছোট ক্লাব, মানে এই সব মিলিয়ে এই কলকাতার পাড়াগুলির নিজস্ব একটা পরিচিতি কিন্তু গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল 19 এবং 20 শতকে। কিন্তু এই নাগরিক জীবনের অংশ সকলে কিন্তু একই রকমভাবে হয়ে উঠতে পারেননি কখনোই। পাড়ার অন্দর বাহির ছিল, মধ্যবিত্ত মহিলাদের নজর দিয়ে দেখলে পাড়ার জীবন কিন্তু অনেকাংশেই সীমায়িত ছিল। বাড়ির ছাদ, বারান্দা, জানলা দিয়ে কিন্তু তাদের পাড়ার জগৎটা তৈরি হতো, তারা কিন্তু রাস্তা বা রোয়াকে বসতে পারতো না। যেমন আশাপূর্ণা দেবীর লেখা থেকে জানা যায় চৈতন্য লাইব্রেরি থেকে তার বই পড়ার কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাতো কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তাত। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন পরিবৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সাম গীতি।

হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলাম প্রণাম। মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার পাড়া নিয়ে কথা হচ্ছিল, তো 20 শতকের 19 শতকের পাড়ার কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা কিন্তু এটাও দেখি যে ভদ্রলোক পাড়ায় তেমনই কিন্তু নিচু জাতের আনাগোনা সন্দেহের চোখে দেখা হতো সেই সময়। রাস্তা, পুকুর, মাঠ বা রেললাইনের মতো নির্দিষ্ট চিহ্নের পাশাপাশি অনেক সময় কিন্তু পাড়ার সীমানা নির্ধারিত হতো পাকা বাড়ি আর বস্তির ভেদ রেখায়। আর এইসবের আভাস বা আলোচনা বা বুঝতে আমরা পারি মোটামুটি যদি আমরা 3-এর দশকে বাগবাজারের গৌরব নিয়ে কিরণচন্দ্র দত্তের লেখা পড়ি।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থের স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ আশি বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আশি বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায় কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই দশটার পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যাই জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্ত রাগের হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

I'm gonna wish you hello.

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পাড়ার জীবন নিয়ে নস্টালজিয়া আক্রান্ত বাঙালি মনে রাখে না যে যে কোনো পরিবারের মতোই কিন্তু এখানেও কিন্তু চাপা বেদনা আছে, ক্ষোভ আছে, রাগ আছে। পাড়ায় পরিচিতি যেমন আরাম দেয়, আনন্দ দেয়, স্থিরতা দেয়, তেমনই কিন্তু দলে যোগ দিতে না পারার লাঞ্ছনাও দেয়। কার চোখ দিয়ে দেখছি বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা যে কোনো শহরের কোলাজ তৈরি করতে পারি। সেখানে যেমন উচ্ছ্বাস থাকে, ভালোবাসা থাকে, তেমনই থাকে পদে পদে ঠোক্কর, ক্ষমতার চোখ রাঙানি এবং অপরিচিতির গ্লানি।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারত মহাসাগরে ঘেরা ছোট্ট একটা সুন্দর দ্বীপ রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। এতটাই সুন্দর এই দেশটা যে একে দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশন বলা হয়। আজকাল রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে সংবাদের শিরোনামে রয়েছে এই দেশ। দেশের অভ্যন্তরে কয়েক মাস আগেও ছিল অশান্তির পরিবেশ, তবে এসবের মধ্যেও দেশের প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। অ্যামেজিং সি বিচেস, অসাধারণ সব পাহাড়, হিস্টোরিক্যাল মনুমেন্টস, দুর্দান্ত সব পাহাড়ি স্টেশন এবং অঢেল বন্যপ্রাণী নিয়েই মহাসাগরের মাঝে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর

ভারতীয় পর্যটকদের কাছে এই বিদেশটা বেশ পকেট ফ্রেন্ডলি। জানেন, শ্রীলঙ্কার কিছু গ্রাম আছে যেখানে হঠাৎ করে গেলে মনে হতে পারে যে বাংলার কোনো গ্রামে এসে পড়েছেন। শ্রীলঙ্কার চারিদিকে ভারত মহাসাগর, দেশ জুড়ে রয়েছে বহু পর্বত, প্রায় 2000 বছরের প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। আজ আমাদের এই এপিসোডে আমরা জেনে নেব কিভাবে যাব শ্রীলঙ্কা, কতদিন থাকতে হবে সেখানে, বছরের কোন সময় যাওয়া উচিত এবং এই রকম আরও অনেক ইনফরমেশন জানব শ্রীলঙ্কার সেই সব ঐতিহ্যবাহী জায়গাগুলো সম্পর্কেও। কি কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি, আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমাদের মনে হাজার প্রশ্ন উকি দেয়। প্রিয়জনদেরকে নিয়ে একটা নিশ্চিন্ত ভ্রমণটাই আমাদের সবার কাম্য। আজ আমরা এসেছি শ্রীলঙ্কায়। এক ঘন্টার এই রেডিও শোতে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, এই দেশটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই দেশের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজ আমার এই সফর। শুনবো সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে খুব পছন্দের গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: আর যোগিতাই ভিক্ষে মেলে না।
1: তুমি কিন্তু অনেক কিছু মিস করছো।
2: আমি তোমার চোখ দিয়েই দেখছি।

নীলাভ ডিজিটাল বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, ঠাহর করে শোনো যান্ত্রিকতাটা, অপ্রকাশিত গান রচনা করছে।

শ্রীলঙ্কায় দেখার মতন অনেক জায়গা আছে। আমাদের আজকের এই এপিসোডে আমি চেষ্টা করছি মূল জায়গাগুলো সম্পর্কে যতটা সম্ভব আপনাদের জানিয়ে দেওয়া। শ্রীলঙ্কা যাবার প্ল্যান করলে এই এপিসোডটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে। শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো। মূলত সমস্ত শ্রীলঙ্কা ট্যুর শুরু এবং শেষ এই শহর থেকেই হয়। দেশটা খুব একটা বড় নয়, তাই কলম্বো থেকে গাড়ি, বাস বা ট্রেনের মাধ্যমে বাকি সমস্ত জায়গায় পৌঁছানো যায়। আর এদেশে সব কটা দর্শনীয় জায়গাতেই প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, রয়েছে কম খরচের হোমস্টেও। এখানকার কারেন্সি হলো শ্রীলঙ্কান রুপি, আর ওয়ান শ্রীলঙ্কান রুপি মানে হলো আমাদের ভারতীয় মুদ্রায় 27 পয়সা। এখানকার হোটেলগুলোর মান যথেষ্ট ভালো, সব রকম দামের হোটেল পেয়ে যাবেন এই দেশে। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টাই শ্রীলঙ্কাতে আসার সব থেকে ভালো সময়। সুন্দর ওয়েদার আর ট্রাভেল এজেন্সিগুলো দারুণ সব অফার দিতে থাকে এই সময়। আবার জঙ্গলে সাফারিতে গিয়ে বন্য জন্তুদের দেখার সম্ভাবনাও অনেক বেড়ে যায় এই সময়টাতেই। এই শ্রীলঙ্কার একটি অপূর্ব সুন্দর গুহা মন্দির হল সিগিরিয়া। বাংলায় এই শব্দের মানে হলো সিংহগিরি। প্রায় 600 ফিট উঁচু একটি পাথর কেটে এই দুর্ভেদ্য দুর্গটি নির্মাণ করেছিলেন ভারতীয় রাজা কাশ্যপ। প্রাসাদটি দেখতে অনেকটা মৌচাকের মতন। সিগিরিয়ার আরেক নাম লায়ন রক। কেন এই নাম? আসলে সিগিরিয়া দুর্গের পাথরের প্রবেশপথটি একটি বিশাল সিংহমূর্তির মতো, যে সিংহমূর্তির অনেকখানি এখনও টিকে আছে। প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রিস্টপূর্ব 500 শতাব্দী থেকেই সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কাশ্যপ কোনো এক যুদ্ধে পরাজিত হয়ে 495 খ্রিস্টাব্দ নাগাদ এই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন। পরবর্তীতে অবশ্য এটি বৌদ্ধদের মঠে পরিণত হয়। বর্তমানে এই সিগিরিয়া শ্রীলঙ্কার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সেই 1982 সালেই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় বহাল তৈয়াতে জায়গা করে নিয়েছে এই শহরটা। শ্রীলঙ্কার মাতালে জেলার ডাম্বুলার কাছে অবস্থিত সিগিরিয়া দুর্গ কমপ্লেক্সে রয়েছে একটি প্রাসাদের ধ্বংসাবশেষ। এর চারপাশে রয়েছে দুর্গ, বিস্তীর্ণ বাগান, পুকুর, খাল, গলি এবং ঝর্ণা। সিগিরিয়া দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হলো বাগানে যাওয়ার জন্য এর সিংহের সিঁড়িটা। চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি আমি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরছি শ্রীলঙ্কায়। সিগিরিয়ার পর আমি শোনাব ক্যান্ডির কথা। সবুজ অরণ্য এবং চা বাগানে বেষ্টিত ক্যান্ডি দ্বীপ শ্রীলঙ্কার একেবারে মধ্যাঞ্চলে অবস্থিত। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহর চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত। রাজধানী কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এই ক্যান্ডি। পাশাপাশি এই শহর শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। অতীতে এই শহর ছিল শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী। একসময় ব্রিটিশ, ডাচ এবং পর্তুগিজ উপনিবেশ ছিল এই শহরে। এই সুন্দর শহরটি শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির একটি। এখানকার টেম্পল অব দ্য টুথ বা শ্রী দালাদা মালিগায়া মন্দিরে ভগবান বুদ্ধের দাঁতের অবশেষ রয়েছে। এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। যুগের পর যুগ ধরে বিশ্বাস, যার কাছে এই দাঁতের অবশেষ থাকবে দেশের ক্ষমতাও থাকবে তার হাতের মুঠোয়। প্রধানত দাঁতের মন্দিরের কারণেই 1988 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে ক্যান্ডি। এই মন্দির ছাড়াও এখানকার জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে ক্যান্ডি লেক, ক্যান্ডির রয়্যাল প্যালেস, উদয়াত্তকেলে অভয়ারণ্য, সেলেন টি মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন এবং বহিরাভোকান্দা মন্দির। হ্যাঁ, শোনাবো আরও সব দুর্দান্ত জায়গার কথা আর ঘুরে দেখাবো বাকি দেশটাকেও। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কোথা

ও কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, কান্ন গম চাইছে দম একটু খোলা হাওয়া, মধ্য ঘর বা আপন পর

কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, কান্না ঘাম চাইছে দাম একটু খোলা হাওয়া, বদ্ধ ঘর বা আপন ঘর।

ক্যান্ডির পর শ্রীলঙ্কার আরেকটা জনপ্রিয় স্থান হল অনুরাধাপুর। অনুরাধাপুর রাজ্যটি ছিল প্রাচীন শ্রীলঙ্কা এবং সিংহলি জাতির প্রথম প্রতিষ্ঠিত রাজ্য। রাজ্যের রাজধানী শহরের নামও ছিল অনুরাধাপুর। খ্রিস্টপূর্ব 437 খ্রিস্টাব্দে রাজা পাণ্ডুক ভায়া এই রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজার সময় রাজ্যে বৌদ্ধ ধর্মের গুরুত্ব ছিল অপরিসীম। রাজ্যের সংস্কৃতি, আইন এবং শাসনের উপর এই ধর্মের প্রভাব ছিল যথেষ্ট। খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 1100 শতাব্দী পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী ছিল এই শহর অনুরাধাপুর। বলা বাহুল্য, এটি সে দেশের প্রাচীনতম রাজধানী। শুধু প্রাচীনতমই নয়, এটি শ্রীলঙ্কার প্রাচীন শহরগুলির মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি। শহরের প্রাচীন প্রাসাদ, মঠ এবং স্মৃতিস্তম্ভগুলির ধ্বংসাবশেষ পর্যটকদের আকর্ষণ করে আজও। বিহারে ওই যে মহাবোধি বৃক্ষের নিচে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন, সেখানকার একটা চারা এখানেই রোপণ করেছিলেন সম্রাট অশোকের কন্যা সঙ্গমিত্রা। 1982 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে এই শহর জায়গা করে নেয়। শহরের আকর্ষণীয় স্থানগুলি হল রুয়ানাওয়েলেসিয়া, থুপারামায়া, জেত ভানারামা, অভয়গিরি দগাবা, মিরিসভেটি স্তূপ, লঙ্কারমা, রত্নপ্রসাদ এবং সমাধি মূর্তি। শুধু এই শহরটাতেই এত দেখার জায়গা রয়েছে যে অনেকেই তাদের আইটিনারিতে 2 দিন রাখেন এই অনুরাধাপুরের জন্য। আমার এই শ্রীলঙ্কা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত গল একটি প্রধান বন্দর শহর এবং দক্ষিণ প্রদেশের প্রশাসনিক রাজধানী। শহরের আরেক নাম গিমহাতিতা। অষ্টাদশ শতকে এই শহর ছিল ডাচ শাসনের অধীনে। 1988 সালে গল দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে জায়গা পেয়ে নেয়। ঐতিহ্যবাহী এই দুর্গ গড়ে উঠেছে প্রায় 90 হেক্টর অঞ্চল জুড়ে। প্রাচীন এই দুর্গ ইউরোপীয় স্থাপত্য এবং দক্ষিণ এশীয় শিল্পকলার একটি চমৎকার মিশ্রণ। আপনি পর্তুগাল গেছেন কখনো? যদি যান তাহলে বুঝতে পারবেন পর্তুগালের উপকূলীয় অঞ্চলের সাথে এই শহরের ভীষণ একটা মিল। বাইবেলে রাজা সলোমন এই গল শহর থেকেই মশলা এবং রত্ন সংগ্রহ করতেন। সেই কতদিন আগে সপ্তদশ শতকে পর্তুগিজরা শ্রীলঙ্কার এই শহরেই প্রথম নোঙর ফেলে, আর ধীরে ধীরে এই শহর হয়ে ওঠে ভারত মহাসাগরের অন্যতম সুরক্ষিত এক অর্থনৈতিক কেন্দ্রস্থল। এখানকার দর্শনীয় স্থানগুলি হল ডাচ রিফর্ম চার্চ, ওল্ড ডাচ গভর্নমেন্ট হাউস, ওল্ড গেটের কাছে থাকা গ্রেট ওয়ারহাউস, ওল্ড ডাচ হসপিটাল, মীরা মসজিদ, বৌদ্ধ মন্দির, ক্লক টাওয়ার এবং গল লাইট হাউস। এছাড়াও প্রায় তিনটে বিশ্বখ্যাত সি বিচ রয়েছে এই গলেই, যেখানে রয়েছে রকমারি ওয়াটার স্পোর্টসের আয়োজন। আমার এই শ্রীলঙ্কার সফরটা পুরোটাই সম্ভব করেছে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। আমাদের প্রতিবেশী অসাধারণ সুন্দর এই দেশটাকে দেখতে হলে দেরি না করে বুক করে ফেলুন, আর তার জন্য একটা কল বা হোয়াটসঅ্যাপ করুন +91 833 505 2001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও বাংলানে.com ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রাচীন শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রাজ্য পোলোন্নারুয়া। দ্বিতীয় শতাব্দীতে অনুরাধাপুর যখন ধ্বংস হয়, এই পোলোন্নারুয়াকে রাজধানী হিসেবে ঘোষণা করেন রাজা প্রথম বিজয়বাহু। বর্তমানে এই প্রাচীন শহর দেশের অন্যতম সেরা পরিকল্পিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে একটি। অনুরাধাপুর এবং সিগিরিয়ার পাশাপাশি এই শহরও শ্রীলঙ্কার বিখ্যাত সাংস্কৃতিক পীঠস্থান। এই তিন স্থানকে একত্রে শ্রীলঙ্কার সাংস্কৃতিক ত্রিভুজ বলা হয়। 1982 সালে প্রাচীন শহর পোলোন্নারুয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা দেয় ইউনেস্কো। শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি হল এই শহর। উত্তর থেকে দক্ষিণ পোলোন্নারুয়ার ধ্বংসাবশেষ বিস্তৃত প্রায় 4 কিলোমিটার। অতীতে

ঝর্ণা রুয়া ছিল মূলত তিনটি বিশাল আকৃতির পাঁচিল দিয়ে ঘেরা। তার মাঝে ছিল সাজানো পার্ক এবং বাগান। এখানকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলি হল এখানকার প্যালেস বা রাজপ্রাসাদ, মেনিক বিহার, রনকোট বিহার, আলাহানা পিরিভেন এবং জেটাভন মঠ। এছাড়াও রয়েছে গালবিহারের বিখ্যাত বুদ্ধমূর্তি এবং লঙ্কা তিলক। আর এখানকার সমুদ্র আর একটা অসাধারণ সুন্দর লেক এই শহরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করেছে। আপনারা শ্রীলঙ্কা যাবার প্ল্যান করতে শুরু করে দিয়েছেন কি? তাহলে শুনতেই হবে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ঐতিহাসিক জায়গা যেরকম শ্রীলঙ্কার সম্পদ, সেরকমই এই দেশে রয়েছে প্রচুর প্রাণী বৈচিত্র্য। এশিয়ার এখানেই, মানে এই শ্রীলঙ্কাতেই সব থেকে সুন্দরভাবে নীলতিমি দেখা যায়। শ্রীলঙ্কার একেবারে দক্ষিণে মাতারা প্রভিন্সে রয়েছে দোন্দ্রা পয়েন্ট, সেখানেই আছে একটা অপূর্ব সুন্দর লাইট হাউস, আর সেখান থেকেই তিমি মাছ দেখার জন্য বোট পাওয়া যায়। এখানে ব্লু ওয়েল বা নীল তিমি এবং স্পাম ওয়েল দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় 95%, আর সেই কারণেই বিবিসির বিখ্যাত ডকুমেন্টারি ওশান জায়ান্টস শ্রীলঙ্কার এই অঞ্চলেই শ্যুট করা হয়েছিল, এবং সেই তথ্যচিত্রে একদিনে 30টি নীল তিমি দেখা পেয়েছিলেন ওনারা। এই বিশাল সামুদ্রিক প্রাণীগুলোকে আপনার বোটের পাশ দিয়ে চলে যাওয়ার যে রোমাঞ্চ, সেটা আপনি সারা জীবন সঞ্চয় করে রাখতে পারবেন। হ্যাঁ, বলবো আর দেখবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই দুর্দান্ত দেশটা। ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নতুন বিয়ের পর হানিমুনের জন্য এই শ্রীলঙ্কা হলো একটি স্বর্গ। জীবনের একটি নতুন পর্ব শুরু করার সময় মনে রাখার মতন মধুচন্দ্রিমার জন্য একটি নিখুঁত গন্তব্য আমরা সবাই খুঁজি, তাই হানিমুন কাটাতে শ্রীলঙ্কা ভ্রমণটাকেই বেস্ট অপশন হিসেবে অনেকেই বেছে নেন। আসলে এই শ্রীলঙ্কা আপনাকে একই সাথে অ্যাডভেঞ্চার, সংস্কৃতি এবং প্রকৃতির অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। শ্রীলঙ্কার মিরিসাতে আপনার বিশেষ মানুষটার কাঁধে মাথা রেখে ডলফিন এবং তিমি মাছ দেখা সারা জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে যাবে আপনার জীবনে। ঘন গভীর জঙ্গলের ভিতর শুধু আপনি আর আপনার প্রিয় মানুষটা, আর সাথে রয়েছে নির্জন জঙ্গলের মধ্যে বন্য প্রাণী অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। হ্যাঁ, ইয়ালা জাতীয় উদ্যান আপনাকে ডাকছে হাতছানি দিয়ে, আর সেই ডাক এড়ানোর সাধ্যিকার। আবার কোনো অ্যাডভেঞ্চার নয়, মানে আপনি যদি টেনশনহীন কয়েকটা রোম্যান্টিক দিন কাটাতে চান তাহলে আপনাকে যেতে হবে শ্রীলঙ্কার ইংল্যান্ডে। আগে হ্যাঁ, নুয়ারা এলিয়াকে মিনি ইংল্যান্ড বলা হয়। আসলে এই ব্রিটিশ কলোনি একদম ইংল্যান্ডের আদলেই বানানো হয়েছিল সেই কতদিন আগে। এছাড়াও রয়েছে বেন্টোটা, তঙ্গালে, ত্রিঙ্কমালি এবং এলার মতন নাম করা সব হানিমুন ডেস্টিনেশন। আবার ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর শুনবো শ্রীলঙ্কার আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শ্রীলঙ্কায় আসলে আপনার আইটিনারিতে একটা জিনিস কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন, সেটা হলো এখানকার ট্রেনে চড়া। প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটে উঠে বসুন এখানকার ট্রেনে। দ্বিতীয় শ্রেণীতে ভিড় অনেক বেশি হয়, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, এমনকি ব্যাগ রাখারও জায়গা পাওয়া যায় না। আমরা যে ট্রেনটিতে চড়েছিলাম সেটি মেড ইন চায়না। আসলে এই কিছু বছর ধরে এই দেশটার অর্থনীতিকে কন্ট্রোল করে আসছে চীন, তাই যানবাহন থেকে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে চীনের প্রভাব সহজেই দেখতে পাওয়া যায়। ছোট্ট একটা ট্রেন, পরিষ্কার এবং নতুন, একদম ভ্রমণ পিপাসুদের জন্যই যেন বানানো। সেই কতদিন আগে শ্রীলঙ্কার রেল লাইন বানিয়েছিল ব্রিটিশরা। এই ব্রিটিশরা বোধহয় সব জায়গাতে গিয়ে চা বাগান করে আর ওই ট্রেন লাইন বানায়, এটা আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি, ইভেন মরিশাসেও দেখেছি। এর উদ্দেশ্য আর কিচ্ছু না, ট্রেনে করে চা পাতাগুলিকে কলম্বো জাহাজ বন্দরে আনা আর তারপর সেখান থেকে ইউরোপ এবং আমেরিকাতে পাঠিয়ে জমিয়ে ব্যবসা করা। ডিলমা, লিপটন, এ ধরনের বিখ্যাত সব নাম আমরা বাঙালিরা সেই ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি। এগুলি সব শ্রীলঙ্কার চা, আর এই চায়ের স্বাদ অন্য রকম। আমাদের দার্জিলিং বা আসামের চায়ের সাথে অনেক পার্থক্য। শ্রীলঙ্কা গিয়ে একটা জিনিস না কিনে কিন্তু ফিরবেন না, সেটা হলো এখানকার কাঠের তৈরি মুখোশ। খুব উজ্জ্বল রং দিয়ে তৈরি এমন একটা মুখোশ আমি কিনেছিলাম, যে দেখে সেই বলে এ জিনিস একেবারে ইউনিক। কলম্বোর লাক্সালা ওয়ার্কশপে, যেটি শ্রীলঙ্কা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত, সেখানে গিয়ে আপনি এই মুখোশ কিনতে পারেন। আর না হলে যে কোনো সমুদ্র উপকূলবর্তী শহরে গিয়ে আপনি পেয়ে যাবেন এই মুখোশগুলো। ভারতীয় মুদ্রায় 500 টাকার কাছাকাছি এর দাম হয়। যত বড় সাইজের মুখোশ নেবেন তত বেশি দাম। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ার আরেকটা নাম হলো প্রথম আলো। স্থানীয় মানুষদের খুব প্রিয় একটি জায়গা এই নুয়ারা এলিয়া। বলা হয় এখানকার হাগগালা উদ্যানটি আসলে রামায়ণের অশোক বন। প্রায় 1300 টাকা ভারতীয় মুদ্রা দিয়ে আমরা এই বাগানে ঢুকেছিলাম। সত্যি যদি এই জায়গাটা অশোক বন হয়ে থাকে তাহলে খুব একটা আশ্চর্য হব না। পাশে একটি সীতামাতার মন্দিরও রয়েছে, খুব পুরানো কিছু কালো পাথরের ঠাকুরের মূর্তি রাখা আছে সেখানে। স্থানীয় মানুষদের কাছে নুয়ারা এলিয়া একটি ছোট্ট ইউরোপিয়ান শহরের শ্রীলঙ্কান প্রতিমূর্তি। আসলে এখানে ব্রিটিশরা চা চাষ শুরু করার পর কলম্বোর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে নুয়ারা এলিয়ায় পাহাড়ের উপরে একটি ছোট্ট শহর তৈরি করা হয়েছিল। গলফ কোর্স, চা বাগান, ডেয়ারি ফার্ম, এই নিয়ে এখনও রয়েছে সেই নুয়ারা এলিয়া। আমরা দুদিন কাটিয়েছিলাম এখানে। তবে এখান থেকে সরাসরি উভা প্রভিন্সের এলা নামের আরেকটা শহরে চলে যাওয়া যায়। একটি সুন্দর রোদ ঝলমলে দিনে এই এলার আদাম পাহাড় থেকে প্রায় 70 কিলোমিটার দূরের কলম্বো কিন্তু আরামসে দেখা যায়। এলা জায়গাটা অসাধারণ লেগেছিল আমার, অসম্ভব সুন্দর জায়গাটা। এলাতে আমরা যে হোটেলে ছিলাম তার নাম দ্য মাউন্টেন ভিউ। মোটামুটি 20 কেজি ব্যাগ টেনে টেনে আমাদের হোটেল অবধি হেঁটে চড়তে হয়েছিল, যেটা এক ধরনের হাইক বলা যেতে পারে। চা বাগানের মধ্য দিয়ে 2 কিলোমিটার হাঁটা, অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। এলার নাইট লাইফও কিন্তু বেশ ভালো। এখান থেকে রাত্রিবেলাতে আপনারা অ্যাস্ট্রো ফটোগ্রাফিও করতে পারেন। আকাশ একদম পরিষ্কার থাকে আর ভীষণ মনোরম আবহাওয়া। একটা হালকা চাদর গায়ে দিয়ে রাখতে হয় এই এলাতে। আর এখানে এসে স্টিকনোবিল নামের একটি দোকানে গিয়ে ফ্রিজ ম্যাগনেট কিনতে একদম ভুলবেন না। কি যাবেন নাকি শ্রীলঙ্কা? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন 8335052001 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য রয়েছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।
2: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সাগর জলে স্নান করে সাজাও লেল চুলে, বসিয়াছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল, রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালিখন উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুকবান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজাই ডালি বসিনু একাশনে, নটরাজেরে পূজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধ চাঁদের কনক মালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুট খানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিন শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল ঋণী ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরালো দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বখিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজের দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্ল উলিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে, এনেছি শুধু বিনা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কিনা।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হেমন্ত গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পাড়া বেপাড়া অন্য পাড়া এইসবই কিন্তু কলকাতার দৈনন্দিন জীবনের অংশ। পাড়ার মেয়ে, পাড়ার দাদা, পাড়ার মাতাল, পাড়ার নতুন বউ থেকে শুরু করে মিষ্টির দোকান, পুজোর প্যান্ডেল, ক্লাব ঘর, মোড়ের বাড়ি, সব মিলিয়ে কলকাতার নগর জীবনের একটা বৈশিষ্ট্যই হলো পাড়াতুতো দিনযাপন। সেখানে যেমন পাড়ার নেরির সঙ্গে রয়েছে আদর, আবার বেপাড়ার কুকুরের তেমনই কিন্তু জোটে খ্যাকানি। বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। সেই কলকাতার পাড়াকে নিয়েই আজকের প্রবাসী মনে হবে অনেক কথা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল্লা।

কাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: বলো বক, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। পটলডাঙার চাটুজ্যেদের রোয়াকের চার মূর্তি, তিন ভুবনের পাড়ের বখাটে ছোড়াদের টুইস্ট বা রবি আর ছেনো মস্তানের হাতাহাতি, পাড়ার ছেলেদের সরব উপস্থিতি আমাদের জনপ্রিয় সংস্কৃতিতে। কিন্তু দিন বদলাচ্ছে, একুশ শতকে যে আর সেই আমাদের সময়ের পাড়া সেটা কিন্তু কলকাতা শহরে নেই। এই বলে কিন্তু অনেকেই হয়তো হাও হুত্তাস করে বেড়াচ্ছেন, তবে যে কোনো আক্ষেপ বা উদযাপনেই ঢাকা পড়ে যায় নানা রকমের স্বর, নানা রকমের জীবন। সেই ভিন্নতাকে বুঝতে চাইলে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে বহুমাত্রিকতা। আরও কথা গানের ওপারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। বন্ধু, দিল্লি লখনৌ এর তুলনায় কলকাতা যে খোকা শহর, এই কথা আমরা চট করে খেয়াল না রাখলেও ফেলুদা কিন্তু আমাদের মনে করিয়ে দিয়েছে গোরস্থানে ঘোরাঘুরির সময়। আমাদের নাগরিক সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে ইংরেজ কোম্পানি আসার পর, কখনো তাদের সঙ্গে মেলামেশার ফলে, কখনো তাদের সঙ্গে মুখ ফিরিয়ে নেওয়ার ফলে। বাংলার পল্লী জীবনের বদল কিন্তু সেখান থেকেই হয়েছে। জ্ঞানেন্দ্র মোহন দাস বা সুবল মিত্রের অভিধানে পাড়া খুঁজলে দেখা যাবে যে এই ধারণা কিন্তু মূলত গ্রাম বাংলায় ছিল, সেখান থেকে কলকাতা শহরে এসেছে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতেও কিন্তু দেখা যায় যে গ্রামীণ জীবনে জাতিগত পরিচিতির নিরিখে পাড়ার বিন্যাস। গ্রাম বাংলার এই স্থানীয় বর্গ কলকাতার নগরায়ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে 19 শতক থেকে, যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে তার আত্মপ্রকাশ ঘটেছে।
1: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
2: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,
3: বলো গে, আমি হারিয়ে গেছি।
2: 25শে বৈশাখের টকশো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তক্ষুনি সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ, ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা, কেঁপে উঠল টকশোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে গ্রাম বাংলার এই যে স্থানিক বর্গ কলকাতার নগরায়ণের সঙ্গে কিন্তু আঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেটা জড়িয়ে যায় মূলত 19 শতক থেকে। যদিও নাগরিক আবহাওয়ায় নতুন আঙ্গিকে এর আত্মপ্রকাশ কিন্তু ঘটে। জাতি বা পেশাগত গোষ্ঠীর সমষ্টি হিসেবে বেশ কিছু পাড়া ছিল আদি কলকাতার, কিন্তু এর পাশাপাশি গড়ে উঠেছিল মিশ্র সংস্কৃতির পাড়া, মূলত আধুনিক মধ্যবিত্ত চাকুরিজীবীদের হাত ধরে। ঔপনিবেশিক আধুনিকতার সূত্র ধরে শুধু জাতি বা পেশা নয়, অন্য নানা বৈশিষ্ট্য নতুন শহরে এক নতুন গোষ্ঠী জীবনের সূচনা কিন্তু করে দেয়, এবং তাতে জড়িয়ে থাকে সূক্ষ্ম প্রতিযোগিতা, পাড়া বেপাড়ার চাপানোতর, আবার এলাকা মেপে নেওয়ার নিত্য নতুন কারসাজি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

কিছু ভেজা মানুষ, কিছু মানুষই, তাই আবার হাজার গানে শেষে আরো কিছু।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1883 সালে রাজবল্লভ স্ট্রিটে চালু হয় পাক বাজার রিডিং লাইব্রেরি। গৌরহরি সেন এবং তার বন্ধু কৃষ্ণবিহারি দত্ত থাকতেন কাছেই বিডন স্ট্রিটে, কিন্তু তাদের মনে হলো যে চার পা হেঁটে বই দেখা বা ঘরে নিয়ে আসার বদলে নিজেদের এলাকায় যদি একটা বন্দোবস্ত করা যায়। চেয়েচিন্তে টাকা ধার নিয়ে আর কিছু লোক জুটিয়ে আমরা দেখি যে 1889 সালে বিডন স্ট্রিটে তারা খুলে ফেললেন চৈতন্য লাইব্রেরি। এইসব লাইব্রেরি এবং আখড়া, ব্যায়াম সমিতি বা খানিক পরে ছোট ছোট ক্লাব, এগুলো ধরে কিন্তু পাড়াগুলির নিজস্ব একটা পরিচিতি গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল 19 বা 20 শতকে।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন রকমের লাইব্রেরি, আখড়া, ব্যায়াম সমিতি, পরবর্তীকালে ছোট ছোট ক্লাব, মানে এই সব মিলিয়ে এই কলকাতার পাড়াগুলির নিজস্ব একটা পরিচিতি কিন্তু গড়ে ওঠে আস্তে আস্তে, যা কলকাতার নাগরিক জীবনে এক বিশেষ ছাপ ফেলেছিল 19 এবং 20 শতকে। কিন্তু এই নাগরিক জীবনের অংশ সকলে কিন্তু একই রকমভাবে হয়ে উঠতে পারেননি কখনোই। পাড়ার অন্দরবাহির ছিল, মধ্যবিত্ত মহিলাদের নজর দিয়ে দেখলে পাড়ার জীবন কিন্তু অনেকাংশেই সীমায়িত ছিল। বাড়ির ছাদ, বারান্দা, জানলা দিয়ে কিন্তু তাদের পাড়ার জগৎটা তৈরি হতো, তারা কিন্তু রাস্তা বা রোয়াকে বসতে পারতো না। যেমন আশাপূর্ণা দেবীর লেখা থেকে জানা যায় চৈতন্য লাইব্রেরি থেকে তার বই পড়ার কথা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিধে ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে, কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যাদীপ যা

0: কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার? শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
1: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাতপতিরেক।
0: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলাম প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে। আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবন নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে। কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ে বিকল। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তা তো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার পাড়া নিয়ে কথা হচ্ছিল, তো 20 শতকের 19 শতকের পাড়ার কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা কিন্তু এটাও দেখি যে ভদ্রলোক পাড়ায় তেমনই কিন্তু নিচু জাতের আনাগোনা সন্দেহের চোখে দেখা হতো সেই সময়। রাস্তা, পুকুর, মাঠ বা রেল লাইনের মতো নির্দিষ্ট চিহ্নের পাশাপাশি অনেক সময় কিন্তু পাড়ার সীমানা নির্ধারিত হতো পাকা বাড়ি আর বস্তির ভেদ রেখায়। আর এইসবের আভাস বা আলোচনা বা বুঝতে আমরা পারি মোটামুটি যদি আমরা 3-এর দশকে বাগবাজারের গৌরব নিয়ে কিরণচন্দ্র দত্তের লেখা পড়ি।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ্য মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ আশি বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আশি বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই দশটার পাঁচটার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস, নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে, রক্ত রাগের হৃদয় স্পন্দনে আমাদের দিনের পাপড়িতে, জীবনের ফুলে ফলে ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, পাড়ার জীবন নিয়ে নস্টালজিয়ায় আক্রান্ত বাঙালি মনে রাখে না যে যে কোনো পরিবারের মতোই কিন্তু এখানেও কিন্তু চাপা বেদনা আছে, ক্ষোভ আছে, রাগ আছে। পাড়ায় পরিচিতি যেমন আরাম দেয়, আনন্দ দেয়, স্থিরতা দেয়, তেমনই কিন্তু দলে যোগ দিতে না পারার লাঞ্ছনাও দেয়। কার চোখ দিয়ে দেখছি বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা যে কোনো শহরের কোলাজ তৈরি করতে পারি। সেখানে যেমন উচ্ছ্বাস থাকে, ভালোবাসা থাকে, তেমনই থাকে পদে পদে ঠোক্কর, ক্ষমতার চোখ রাঙানি এবং অপরিচিতির গ্লানি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসীমন@radiobanglanet.com, PROBASIMON@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভারত মহাসাগরে ঘেরা ছোট্ট একটা সুন্দর দ্বীপ রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। এতটাই সুন্দর এই দেশটা যে একে দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশন বলা হয়। আজকাল রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে সংবাদের শিরোনামে রয়েছে এই দেশ। দেশের অভ্যন্তরে কয়েক মাস আগেও ছিল অশান্তির পরিবেশ, তবে এসবের মধ্যেও দেশের প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু এতটুকু ভাটা পড়েনি। অ্যামেজিং সি বিচেস, অসাধারণ সব পাহাড়, হিস্টোরিক্যাল মনুমেন্টস, দুর্দান্ত সব পাহাড়ি স্টেশন এবং অঢেল বন্যপ্রাণী নিয়েই মহাসাগরের মাঝে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর ভারতীয় পর্যটকদের কাছে এই বিদেশটা বেশ পকেট ফ্রেন্ডলি। জানেন, শ্রীলঙ্কার কিছু গ্রাম আছে যেখানে হঠাৎ করে গেলে মনে হতে পারে যে বাংলার কোনো গ্রামে এসে পড়েছেন। শ্রীলঙ্কার চারিদিকে ভারত মহাসাগর, দেশ জুড়ে রয়েছে বহু পর্বত, প্রায় 2000 বছরের প্রাচীন সভ্যতার অধিকারী শ্রীলঙ্কাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। আজ আমাদের এই এপিসোডে আমরা জেনে নেব কিভাবে যাব শ্রীলঙ্কা, কতদিন থাকতে হবে সেখানে, বছরের কোন সময় যাওয়া উচিত এবং এই রকম আরও অনেক ইনফরমেশন জানব শ্রীলঙ্কার সেই সব ঐতিহ্যবাহী জায়গাগুলো সম্পর্কেও। কি কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি, হ্যাঁ আমি, আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমাদের মনে হাজার প্রশ্ন উকি দেয়। প্রিয়জনদেরকে নিয়ে একটা নিশ্চিন্ত ভ্রমণটাই আমাদের সবার কাম্য। আজ আমরা এসেছি শ্রীলঙ্কায়। এক ঘন্টার এই রেডিও শোতে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, এই দেশটাকে ভালো করে ঘুরে দেখতে আর আপনাদের সাথে এই দেশের পরিচয় করিয়ে দেবার জন্যই আজ আমার এই সফর। শুনব সেই সফরের কথা, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে খুব পছন্দের গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

নভো ডিজিটাল বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েছে, ঠাহর করে শোনো যান্ত্রিকতাটা, অপ্রকাশিত গান রচনা করছে।

শ্রীলঙ্কায় দেখার মতন অনেক জায়গা আছে। আমাদের আজকের এই এপিসোডে আমি চেষ্টা করছি মূল জায়গাগুলো সম্পর্কে যতটা সম্ভব আপনাদের জানিয়ে দেওয়া। শ্রীলঙ্কা যাবার প্ল্যান করলে এই এপিসোডটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে হবে। শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো। মূলত সমস্ত শ্রীলঙ্কা ট্যুর শুরু এবং শেষ এই শহর থেকেই হয়। দেশটা খুব একটা বড় নয়, তাই কলম্বো থেকে গাড়ি, বাস বা ট্রেনের মাধ্যমে বাকি সমস্ত জায়গায় পৌঁছানো যায়। আর এদেশে সব কটা দর্শনীয় জায়গাতেই প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, রয়েছে কম খরচের হোমস্টেও। এখানকার কারেন্সি হলো শ্রীলঙ্কান রুপি, আর ওয়ান শ্রীলঙ্কান রুপি মানে হলো আমাদের ভারতীয় মুদ্রায় 27 পয়সা। এখানকার হোটেলগুলোর মান যথেষ্ট ভালো, সব রকম দামের হোটেল পেয়ে যাবেন এই দেশে। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টাই শ্রীলঙ্কাতে আসার সব থেকে ভালো সময়। সুন্দর ওয়েদার আর ট্রাভেল এজেন্সিগুলো দারুণ সব অফার দিতে থাকে এই সময়। আবার জঙ্গলে সাফারিতে গিয়ে বন্য জন্তুদের দেখার সম্ভাবনাও অনেক বেড়ে যায় এই সময়টাতেই। এই শ্রীলঙ্কার একটি অপূর্ব সুন্দর গুহা মন্দির হল সিগিরিয়া। বাংলায় এই শব্দের মানে হল সিংহগিরি। প্রায় 600 ফিট উঁচু একটি পাথর কেটে এই দুর্ভেদ্য দুর্গটি নির্মাণ করেছিলেন ভারতীয় রাজা কাশ্যপ। প্রাসাদটি দেখতে অনেকটা মৌচাকের মতন। সিগিরিয়ার আরেক নাম লায়ন রক। কেন এই নাম? আসলে সিগিরিয়া দুর্গের পাথরের প্রবেশপথটি একটি বিশাল সিংহমূর্তির মতো, যে সিংহমূর্তির অনেকখানি এখনও টিকে আছে। প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রিস্টপূর্ব 500 শতাব্দী থেকেই সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহৃত হতো। শোনা যায় দক্ষিণ ভারতীয় রাজা কাশ্যপ কোনো এক যুদ্ধে পরাজিত হয়ে 495 খ্রিস্টাব্দ নাগাদ এই স্থানে আশ্রয় নেন এবং সুরক্ষিত একটি দুর্গ গড়ে তোলেন। পরবর্তীতে অবশ্য এটি বৌদ্ধদের মঠে পরিণত হয়। বর্তমানে এই সিগিরিয়া শ্রীলঙ্কার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সেই 1982 সালেই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় বহাল তৈয়াতে জায়গা করে নিয়েছে এই শহরটা। শ্রীলঙ্কার মাতালে জেলার ডাম্বুলার কাছে অবস্থিত সিগিরিয়া দুর্গ কমপ্লেক্সে রয়েছে একটি প্রাসাদের ধ্বংসাবশেষ। এর চারপাশে রয়েছে দুর্গ, বিস্তীর্ণ বাগান, পুকুর, খাল, গলি এবং ঝর্ণা। সিগিরিয়া দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা হলো বাগানে যাওয়ার জন্য এর সিংহের সিঁড়িটা। চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। আমি শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরছি শ্রীলঙ্কায়। সিগিরিয়ার পর আমি শোনাবো ক্যান্ডির কথা। সবুজ অরণ্য এবং চা বাগানে বেষ্টিত ক্যান্ডি দ্বীপ শ্রীলঙ্কার একেবারে মধ্যাঞ্চলে অবস্থিত। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহর চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত। রাজধানী কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এই ক্যান্ডি। পাশাপাশি এই শহর শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। অতীতে এই শহর ছিল শ্রীলঙ্কার প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী। একসময় ব্রিটিশ, ডাচ এবং পর্তুগিজ উপনিবেশ ছিল এই শহরে। এই সুন্দর শহরটি শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির একটি। এখানকার টেম্পল অব দ্য টুথ বা শ্রী দালাদা মালিগায়া মন্দিরে ভগবান বুদ্ধের দাঁতের অবশেষ রয়েছে। এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। যুগের পর যুগ ধরে বিশ্বাস, যার কাছে এই দাঁতের অবশেষ থাকবে দেশের ক্ষমতাও থাকবে তার হাতের মুঠোয়। প্রধানত দাঁতের মন্দিরের কারণেই 1988 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করেছে ক্যান্ডি। এই মন্দির ছাড়াও এখানকার জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে রয়েছে ক্যান্ডি লেক, ক্যান্ডির রয়্যাল প্যালেস, উদয়াত্তকেলে অভয়ারণ্য, সেলেন টি মিউজিয়াম, বোটানিক্যাল গার্ডেন এবং বহিরাভোকান্দা মন্দির। হ্যাঁ, শোনাবো আরও সব দুর্দান্ত জায়গার কথা আর ঘুরে দেখাবো বাকি দেশটাকেও। তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ঘরে পাওয়া একটু খোলা হাওয়া, কান্না গাম চাইছে দাম একটু খোলা হাওয়া, মধ্য ঘর বা আপন পর

কোথায় গেলে যাবে পাওয়া একটু খোলা হাওয়া, কান্না ঘাম চাইছে দাম একটু খোলা হাওয়া, বদ্ধ ঘর বা আপন ঘর

ক্যান্ডির পর শ্রীলঙ্কার আরেকটা জনপ্রিয় স্থান হল অনুরাধাপুর। অনুরাধাপুর রাজ্যটি ছিল প্রাচীন শ্রীলঙ্কা এবং সিংহলি জাতির প্রথম প্রতিষ্ঠিত রাজ্য। রাজ্যের রাজধানী শহরের নামও ছিল অনুরাধাপুর। খ্রিস্টপূর্ব 437 খ্রিস্টাব্দে রাজা পাণ্ডুক ভায়া এই রাজ্য প্রতিষ্ঠা করেন। এই রাজার সময় রাজ্যে বৌদ্ধ ধর্মের গুরুত্ব ছিল অপরিসীম। রাজ্যের সংস্কৃতি, আইন এবং শাসনের উপর এই ধর্মের প্রভাব ছিল যথেষ্ট। খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 1100 শতাব্দী পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী ছিল এই শহর অনুরাধাপুর। বলা বাহুল্য, এটি সে দেশের প্রাচীনতম রাজধানী। শুধু প্রাচীনতমই নয়, এটি শ্রীলঙ্কার প্রাচীন শহরগুলির মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি। শহরের প্রাচীন প্রাসাদ, মঠ এবং স্মৃতিস্তম্ভগুলির ধ্বংসাবশেষ পর্যটকদের আকর্ষণ করে আজও। বিহারে ওই যে মহাবোধি বৃক্ষের নিচে বুদ্ধদেব বোধি লাভ করেছিলেন, সেখানকার একটা চারা এখানেই রোপণ করেছিলেন সম্রাট অশোকের কন্যা সঙ্গমিত্রা। 1982 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে এই শহর জায়গা করে নেয়। শহরের আকর্ষণীয় স্থানগুলি হল রুয়ানাওয়েলেসিয়া, থুপারামায়া, জেত ভানারামা, অভয়গিরি দগাবা, মিরিসভেটি স্তূপ, লঙ্কারমা, রত্নপ্রসাদ এবং সমাধি মূর্তি। শুধু এই শহরটাতেই এত দেখার জায়গা রয়েছে যে অনেকেই তাদের আইটিনারিতে 2 দিন রাখেন এই অনুরাধাপুরের জন্য। আমার এই শ্রীলঙ্কা সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত গল একটি প্রধান বন্দর শহর এবং দক্ষিণ প্রদেশের প্রশাসনিক রাজধানী। শহরের আরেক নাম গিমহাতিতা। অষ্টাদশ শতকে এই শহর ছিল ডাচ শাসনের অধীনে। 1988 সালে গল দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে জায়গা পেয়ে নেয়। ঐতিহ্যবাহী এই দুর্গ গড়ে উঠেছে প্রায় 90 হেক্টর অঞ্চল জুড়ে। প্রাচীন এই দুর্গ ইউরোপীয় স্থাপত্য এবং দক্ষিণ এশীয় শিল্পকলার একটি চমৎকার মিশ্রণ। আপনি পর্তুগাল গেছেন কখনো? যদি যান তাহলে বুঝতে পারবেন পর্তুগালের উপকূলীয় অঞ্চলের সাথে এই শহরের ভীষণ একটা মিল। বাইবেলে রাজা সলোমন এই গল শহর থেকেই মশলা এবং রত্ন সংগ্রহ করতেন। সেই কতদিন আগে সপ্তদশ শতকে পর্তুগিজরা শ্রীলঙ্কার এই শহরেই প্রথম নোঙর ফেলে আর ধীরে ধীরে এই শহর হয়ে ওঠে ভারত মহাসাগরের অন্যতম সুরক্ষিত এক অর্থনৈতিক কেন্দ্রস্থল। এখানকার দর্শনীয় স্থানগুলি হল ডাচ রিফর্ম চার্চ, ওল্ড ডাচ গভর্নমেন্ট হাউস, ওল্ড গেটের কাছে থাকা গ্রেট ওয়্যারহাউস, ওল্ড ডাচ হসপিটাল, মীরা মসজিদ, বৌদ্ধ মন্দির, ক্লক টাওয়ার এবং গল লাইট হাউস। এছাড়াও প্রায় তিনটে বিশ্বখ্যাত সি বিচ রয়েছে এই গলেই, যেখানে রয়েছে রকমারি ওয়াটার স্পোর্টসের আয়োজন। আমার এই শ্রীলঙ্কার সফরটা পুরোটাই সম্ভব করেছে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। আমাদের প্রতিবেশী অসাধারণ সুন্দর এই দেশটাকে দেখতে হলে দেরি না করে বুক করে ফেলুন, আর তার জন্য একটা কল বা হোয়াটসঅ্যাপ করুন +91 833 505 2001 অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন আরও অন্যান্য দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রাচীন শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রাজ্য পোলোন্নারুয়া। দ্বিতীয় শতাব্দীতে অনুরাধাপুর যখন ধ্বংস হয়, এই পোলোন্নারুয়াকে রাজধানী হিসেবে ঘোষণা করেন রাজা প্রথম বিজয়বাহু। বর্তমানে এই প্রাচীন শহর দেশের অন্যতম সেরা পরিকল্পিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে একটি। অনুরাধাপুর এবং সিগিরিয়ার পাশাপাশি এই শহরও শ্রীলঙ্কার বিখ্যাত সাংস্কৃতিক পীঠস্থান। এই তিন স্থানকে একত্রে শ্রীলঙ্কার সাংস্কৃতিক ত্রিভুজ বলা হয়। 1982 সালে প্রাচীন শহর পোলোন্নারুয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা দেয় ইউনেস্কো। শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি হল এই শহর। উত্তর থেকে দক্ষিণ পোলোন্নারুয়ার ধ্বংসাবশেষ বিস্তৃত প্রায় 4 কিলোমিটার। অতীতে পোলোন্নারুয়া ছিল মূলত তিনটি বিশাল আকৃতির পাঁচিল দিয়ে ঘেরা। তার মাঝে ছিল সাজানো পার্ক এবং বাগান। এখানকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলি হল এখানকার প্যালেস বা রাজপ্রাসাদ, মেনিক বিহার, রনকোট বিহার, আলাহানা পিরিভেন এবং জেটাভন মঠ। এছাড়াও রয়েছে গালবিহারের বিখ্যাত বুদ্ধমূর্তি এবং লঙ্কা তিলক। আর এখানকার সমুদ্র আর একটা অসাধারণ সুন্দর লেক এই শহরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি করেছে। আপনারা শ্রীলঙ্কা যাবার প্ল্যান করতে শুরু করে দিয়েছেন কি? তাহলে শুনতেই হবে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তার আগে শুনে নেব পরপর তিনটে আমার খুব প্রিয় গান। গানের ওপারে আমি ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশে।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট.com এ, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ঐতিহাসিক জায়গা যেরকম শ্রীলঙ্কার সম্পদ, সেরকমই এই দেশে রয়েছে প্রচুর প্রাণী বৈচিত্র্য। এশিয়ার এখানেই, মানে এই শ্রীলঙ্কাতেই সব থেকে সুন্দরভাবে নীলতিমি দেখা যায়। শ্রীলঙ্কার একেবারে দক্ষিণে মাতারা প্রভিন্সে রয়েছে দোন্দ্রা পয়েন্ট, সেখানেই আছে একটা অপূর্ব সুন্দর লাইট হাউস, আর সেখান থেকেই তিমি মাছ দেখার জন্য বোট পাওয়া যায়। এখানে ব্লু ওয়েল বা নীল তিমি এবং স্পাম ওয়েল দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় 95%, আর সেই কারণেই বিবিসির বিখ্যাত ডকুমেন্টারি ওশান জায়েন্টস শ্রীলঙ্কার এই অঞ্চলেই শ্যুট করা হয়েছিল, এবং সেই তথ্যচিত্রে একদিনে 30টি নীলতিমি দেখা পেয়েছিলেন ওনারা। এই বিশাল সামুদ্রিক প্রাণীগুলোকে আপনার বোটের পাশ দিয়ে চলে যাওয়ার যে রোমাঞ্চ, সেটা আপনি সারা জীবন সঞ্চয় করে রাখতে পারবেন। হ্যাঁ, বলবো আর দেখব আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো এই দুর্দান্ত দেশটা। ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

নতুন বিয়ের পর হানিমুনের জন্য এই শ্রীলঙ্কা হলো একটি স্বর্গ। জীবনের একটি নতুন পর্ব শুরু করার সময় মনে রাখার মতন মধুচন্দ্রিমার জন্য একটি নিখুঁত গন্তব্য আমরা সবাই খুঁজি, তাই হানিমুন কাটাতে শ্রীলঙ্কা ভ্রমণটাকেই বেস্ট অপশন হিসেবে অনেকেই বেছে নেন। আসলে এই শ্রীলঙ্কা আপনাকে একই সাথে অ্যাডভেঞ্চার, সংস্কৃতি এবং প্রকৃতির অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। শ্রীলঙ্কার মিরিসাতে আপনার বিশেষ মানুষটার কাঁধে মাথা রেখে ডলফিন এবং তিমি মাছ দেখা সারা জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে যাবে আপনার জীবনে। ঘন গভীর জঙ্গলের ভিতর শুধু আপনি আর আপনার প্রিয় মানুষটা, আর সাথে রয়েছে নির্জন জঙ্গলের মধ্যে বন্য প্রাণী অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। হ্যাঁ, ইয়ালা জাতীয় উদ্যান আপনাকে ডাকছে হাতছানি দিয়ে, আর সেই ডাক এড়ানোর সাধ্যিকার। আবার কোনো অ্যাডভেঞ্চার নয়, মানে আপনি যদি টেনশনহীন কয়েকটা রোম্যান্টিক দিন কাটাতে চান তাহলে আপনাকে যেতে হবে শ্রীলঙ্কার ইংল্যান্ডে। আগে হ্যাঁ, নুয়ারা এলিয়াকে মিনি ইংল্যান্ড বলা হয়। আসলে এই ব্রিটিশ কলোনি একদম ইংল্যান্ডের আদলেই বানানো হয়েছিল সেই কতদিন আগে। এছাড়াও রয়েছে বেন্টোটা, তঙ্গালে, ত্রিঙ্কমালি এবং এলার মতন নাম করা সব হানিমুন ডেস্টিনেশন। আবার ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর শুনবো শ্রীলঙ্কার আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শ্রীলঙ্কায় আসলে আপনার আইটিনারিতে একটা জিনিস কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন, সেটা হলো এখানকার ট্রেনে চড়া। প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটে উঠে বসুন এখানকার ট্রেনে। দ্বিতীয় শ্রেণীতে ভিড় অনেক বেশি হয়, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, এমনকি ব্যাগ রাখারও জায়গা পাওয়া যায় না। আমরা যে ট্রেনটিতে চড়েছিলাম সেটি মেড ইন চায়না। আসলে এই কিছু বছর ধরে এই দেশটার অর্থনীতিকে কন্ট্রোল করে আসছে চীন, তাই যানবাহন থেকে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে চীনের প্রভাব সহজেই দেখতে পাওয়া যায়। ছোট্ট একটা ট্রেন, পরিষ্কার এবং নতুন, একদম ভ্রমণ পিপাসুদের জন্যই যেন বানানো। সেই কতদিন আগে শ্রীলঙ্কার রেল লাইন বানিয়েছিল ব্রিটিশরা। এই ব্রিটিশরা বোধহয় সব জায়গাতে গিয়ে চা বাগান করে আর ওই ট্রেন লাইন বানায়, এটা আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি, ইভেন মরিশাসেও দেখেছি। এর উদ্দেশ্য আর কিচ্ছু না, ট্রেনে করে চা পাতাগুলিকে কলম্বো জাহাজ বন্দরে আনা আর তারপর সেখান থেকে ইউরোপ এবং আমেরিকাতে পাঠিয়ে জমিয়ে ব্যবসা করা। ডিলমা, লিপটন, এ ধরনের বিখ্যাত সব নাম আমরা বাঙালিরা সেই ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি। এগুলি সব শ্রীলঙ্কার চা, আর এই চায়ের স্বাদ অন্য রকম, আমাদের দার্জিলিং বা আসামের চায়ের সাথে অনেক পার্থক্য। শ্রীলঙ্কা গিয়ে একটা জিনিস না কিনে কিন্তু ফিরবেন না, সেটা হলো এখানকার কাঠের তৈরি মুখোশ। খুব উজ্জ্বল রং দিয়ে তৈরি এমন একটা মুখোশ আমি কিনেছিলাম, যে দেখে সেই বলে এ জিনিস একেবারে ইউনিক। কলম্বোর লাক্সালা ওয়ার্কশপে, যেটি শ্রীলঙ্কা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত, সেখানে গিয়ে আপনি এই মুখোশ কিনতে পারেন। আর না হলে যে কোনো সমুদ্র উপকূলবর্তী শহরে গিয়ে আপনি পেয়ে যাবেন এই মুখোশগুলো। ভারতীয় মুদ্রায় 500 টাকার কাছাকাছি এর দাম হয়। যত বড় সাইজের মুখোশ নেবেন তত বেশি দাম। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ার আরেকটা নাম হলো প্রথম আলো। স্থানীয় মানুষদের খুব প্রিয় একটি জায়গা এই নুয়ারা এলিয়া। বলা হয় এখানকার হাগগালা উদ্যানটি আসলে রামায়ণের অশোক বন। প্রায় 1300 টাকা ভারতীয় মুদ্রা দিয়ে আমরা এই বাগানে ঢুকেছিলাম। সত্যি যদি এই জায়গাটা অশোক বন হয়ে থাকে তাহলে খুব একটা আশ্চর্য হব না। পাশে একটি সীতামাতার মন্দিরও রয়েছে, খুব পুরানো কিছু কালো পাথরের ঠাকুরের মূর্তি রাখা আছে সেখানে। স্থানীয় মানুষদের কাছে নুয়ারা এলিয়া একটি ছোট্ট ইউরোপিয়ান শহরের শ্রীলঙ্কান প্রতিমূর্তি। আসলে এখানে ব্রিটিশরা চা চাষ শুরু করার পর কলম্বোর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে নুয়ারা এলিয়ায় পাহাড়ের উপরে একটি ছোট্ট শহর তৈরি করা হয়েছিল। গলফ কোর্স, চা বাগান, ডেয়ারি ফার্ম, এই নিয়ে এখনও রয়েছে সেই নুয়ারা এলিয়া। আমরা দুদিন কাটিয়েছিলাম এখানে। তবে এখান থেকে সরাসরি উভা প্রভিন্সের এলা নামের আরেকটা শহরে চলে যাওয়া যায়। একটি সুন্দর রোদ ঝলমলে দিনে এই এলার আদাম পাহাড় থেকে প্রায় 70 কিলোমিটার দূরের কলম্বো কিন্তু আরামসে দেখা যায়। এলা জায়গাটা অসাধারণ লেগেছিল আমার, অসম্ভব সুন্দর জায়গাটা। এলাতে আমরা যে হোটেলে ছিলাম তার নাম দ্য মাউন্টেন ভিউ। মোটামুটি 20 কেজি ব্যাগ টেনে টেনে আমাদের হোটেল অবধি হেঁটে চড়তে হয়েছিল, যেটা এক ধরনের হাইক বলা যেতে পারে। চা বাগানের মধ্য দিয়ে 2 কিলোমিটার হাঁটা, অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। এলার নাইট লাইফও কিন্তু বেশ ভালো। এখান থেকে রাত্রিবেলাতে আপনারা অ্যাস্ট্রো ফটোগ্রাফিও করতে পারেন। আকাশ একদম পরিষ্কার থাকে আর ভীষণ মনোরম আবহাওয়া। একটা হালকা চাদর গায়ে দিয়ে রাখতে হয় এই এলাতে। আর এখানে এসে স্টিকনোবিল নামের একটি দোকানে গিয়ে ফ্রিজ ম্যাগনেট কিনতে একদম ভুলবেন না। কি যাবেন নাকি শ্রীলঙ্কা? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন 8335052001 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য সব আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য রয়েছে আমার পছন্দের একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

সেখানে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসায়।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সাগর জলে স্নান করি সজাও লেল চুলে, বসিয়া ছিলে উপল উপকূলে, শিথিল পীত বাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ, নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে, চিকন সোনালি ক্ষণ উষা আঁকিয়া দিল স্নেহে, মকর চূড় মুকুট খানি পরি ললাট পরে, ধনুকবান ধরি দক্ষিণ করে দাঁড়ানো রাজ বেশি, কহিনু আমি এসেছি পরদেশি, চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলা আসন ফেলে, শুধালে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে, চলিলে সাথে হাসিলে অনুকূল, তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাঁপা ফুল, দুজনে মিলি সাজায় ডালি বসিনু একাশনে, নটরাজেরে পুজিনু এক মনে, কুহেলি গেল আকাশে আলো দিল যে পরকাশি, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি, সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর পরে, একেলা ছিলে ঘরে, কটিতে ছিল নীল দুকুল মালতি মালা মাথে, কাঁকন দুটি ছিল দুখানি হাতে, চলিতে পথে বাজায় দিনু বাঁশি, অতিথি আমি কহিনু দ্বারে আসি, তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে, চাহিলে মুখে কহিলে কেন এলে, কহিনু আমি রেখো না ভয় মনে, তনু দেহটি সাজাব তব আমার আভরণে, চাহিলে হাসি মুখে আধো চাঁদের কনক মালা দোলানু তব বুকে, মকর চূড় মুকুট খানি কবরী তব ঘিরে পরায় দিনু শিরে, জ্বালায় বাতি মাতিল সখী দল তোমার দেখে রতন সাজ করিল ঝলমল, মধুর হল বিথুর হল মাধবিনী শিথিনী, আমার তালে তোমার নাচে মিলিল ঋণী ঝিনি, পূর্ণ চাঁদ হাসে আকাশ কোলে আলোক ছায়া শিব শিবানী সাগর জলে দোলে, ফুরাল দিন কখন নাহি জানি, সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরিখানি, সহসা বায়ু বকিল প্রতিকূলে, প্রলয় এলো সাগর তলে দারুণ ঢেউ তুলে, লবণ জলে ভরি আধার রাতে ডুবাল মোর রতন ভরা তরি, আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানো দ্বারে এসে, ভূষণহীন মলিন দিন বেশে, দেখিনু আমি নটরাজেরও দেউল দ্বার খুলি, তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি, হেরিনু রাতে উতল উৎসবে তরল কলরবে, আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে জবে, নীরব তব নম্র নত মুখে আমারই আঁকা পত্র লেখা আমারই মালা বুকে, দেখিনু চুপে চুপে আমারই বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে, অঙ্গে তব হিল্ল লিয়া দোলে ললিত গীত কলিত কল্লোলে, মিনতি মম শুন হে সুন্দরী আরেকবার সমুখে এসো প্রদীপখানি ধরি, এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুকবান নাহি আমার হাতে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে, এনেছি শুধু বীণা, দেখো তো যে আমারে তুমি চিনিতে পারো কিনা।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হেমন্ত গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, পাড়া বেপাড়া অন্য পাড়া এইসবই কিন্তু কলকাতার দৈনন্দিন জীবনের অংশ। পাড়ার মেয়ে, পাড়ার দাদা, পাড়ার মাতাল, পাড়ার নতুন বউ থেকে শুরু করে মিষ্টির দোকান, পুজোর প্যান্ডেল, ক্লাব ঘর, মোড়ের বাড়ি, সব মিলিয়ে কলকাতার নগর জীবনের একটা বৈশিষ্ট্যই হলো পাড়াতুতো জিনযাপন। সেখানে যেমন পাড়ার নেরির সঙ্গে রয়েছে আদর, আবার বেপাড়ার কুকুরের তেমনই কিন্তু জোটে খ্যাকানি। বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। সেই কলকাতার পাড়াকে নিয়েই আজকের প্রবাসী মনে হবে অনেক কথা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কাট

সবল কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: অবহলু বক, আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে বাংলা সাহিত্য, সিনেমা, গানে নানাভাবে কিন্তু উদযাপন করা হয়েছে কলকাতার পাড়াকে। পটলডাঙার চাটুজ্যেদের রোয়াকের চারমূর্তি, তিন ভুবনের পাড়ের বখাটে ছোড়াদের টুইস্ট বা রবি আর ছেনো মস্তানের হাতাহাতি, পাড়ার ছেলেদের সরব উপস্থিতি আমাদের জনপ্রিয় সংস্কৃতিতে। কিন্তু দিন বদলাচ্ছে, 21 শতকে যে আর সেই আমাদের সময়ের পাড়া সেটা কিন্তু কলকাতা শহরে নেই। এই বলে কিন্তু অনেকেই হয়তো হাও হুত্তাস করে বেড়াচ্ছেন, তবে যে কোনো আক্ষেপ বা উদযাপনেই ঢাকা পড়ে যায় নানা রকমের স্বর, নানা রকমের জীবন। সেই ভিন্নতাকে বুঝতে চাইলে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে বহুমাত্রিকতা। আরও কথা গানের ওপারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।